বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ রবিবার, 25শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 25শে সফর 1448 হিজরি, 9ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিদা নাহিন ওয়েন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: নির্বাচনে ব্যয় জামাত বহন করেছে। তিনি গতকাল ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারিদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন, কিন্তু তিনি যখন জামাত ইসলামের ফাঁদে পা দিয়েছেন তখন থেকেই বিপদগামী হয়েছেন। জেলা বিএনপি কালীগঞ্জ উপজেলা বিএনপি শীর্ষস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজ ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে পরিচ্ছন্ন সবুজ ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলায় সিটি কর্পোরেশনের অন্যতম লক্ষ্য। খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন না থাকায় নগরীর খালিশপুর এলাকায় পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি গতকাল নগরীর রায়েরমার এলাকায় খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, নগরী জলাবদ্ধতা নিরসন করা সিটি কর্পোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। ড্রেনটি নির্মাণ করা হলে এলাকার সংলগ্ন পাঁচটি ওয়ার্ডের এলাকার পানি দ্রুত অপসারণ হবে। কেসিসির প্রধান প্রকৌশলী মোহাম্মদ মসিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মোহাম্মদ মাসুদ করিম, কনজারভেসি অফিসার মোহাম্মদ অহিদুজ্জামান খান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বছর জুন মাসে ড্রেনের নির্মাণ কাজ শেষ হবে। এদিকে সাতক্ষীরা কলারা উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের গতকাল উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি ৫ বছর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদের সভাপতিতে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশির রহমান আন্নু সহ বিপুল সংখ্যক আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলায় এবছর করল্লার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষিরা। অল্প কম পুঁজিতে বেশি লাভবান হয় জেলার কৃষকেরা দিন দিন করলা চাষে আগ্রহী উঠছেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন।
1: মেহেরপুরে অর্থকরী সবজি চাষের একটি করলা ফলনের পাশাপাশি বাজারে দাম ও চাহিদা থাকায় প্রতি বছরই লাভজনকভাবে করলা চাষ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরেও বেশি লাভের আশায় করলা চাষ করেছেন চাষিরা। এবছর আবহাওয়াও ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘা করলা চাষে খরচ হয় ১৮ থেকে ২০ হাজার টাকা এবং একই জমিতে প্রতি বিঘায় করলা বিক্রি করে আয় হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এবছর করলার চাহিদা ভালো রয়েছে এবং বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে বলে জানান চাষিরা।
2: করলার এবছরের জন্য আবহাওয়া খুবই সুন্দর, করলা সব জায়গাতে ভালো হয়েছে।
3: করলায় বিঘা প্রতি ১৮ থেকে ২০ হাজার পর্যন্ত খরচ হয়। যদি ২৫ টাকা ৩০ টাকা পর্যন্ত বিক্রি করা যায় তাহলে আমাদের ৪০-৪৫ হাজার বিঘা প্রতি হবে।
1: করলার ভালো ফলন হয়েছে, চাষিরা লাভবান হবে বলে জানান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জীব মৃধা।
4: তার মধ্যে খরিফ এক মৌসুমে আমরা ১৩০ হেক্টর জমিতে করলা আবাদ করেছি এবং সেখানে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে। কৃষকরা বাজারে তাদের মোটামুটি মূল্য পাচ্ছে। আমরা কৃষকদেরকে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যাতে করে তারা আরো বেশি পরিমাণ উৎপাদন করতে পারে, বিশেষ করে জৈব পদ্ধতিতে, যাতে নিরাপদ তার ফসল উৎপাদন করে এবং এই উৎপাদিত পণ্য যাতে দেশের বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করতে পারে সে বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
1: কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর মেহেরপুর জেলায় ১৩০ হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
0: খেলা খবর ফুটবল। ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল স্বাগতিক ঝিনাইদহ জেলা একাদশ ৩-২ গোলে কুষ্টিয়া জেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে বক্তৃতা তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়াতে হবে, একই সঙ্গে সমাজ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, একটি সুন্দর সমৃদ্ধ কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা বলেন, দেশের প্রতিটি জেলায় খেলার মাঠ, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলাকে একটি করে স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার আদলারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষোলদলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় হরিণাকুণ্ড রিসখালী ফুটবল একাদশ 2-0 গোলে কুষ্টিয়া মাচিলা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটির গীতিকার সৈয়দ হায়দার, কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারে শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, গানের কথায় রয়েছেন মোহাম্মদ মোজাক্কের।

প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে। বর্ণালীর শুরুতেই গিয়েছেন সৈয়দ আব্দুল মতিনের কথায় সাহারা ইরানি পিয়া, গানের সুরকার শেখ আব্দুস সালাম।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 9 আগস্ট 2026 তারিখ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময় বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানের শিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু, গানের কথায় আব্দুল হামিদ, সুর করেছেন প্রদীপ রাহা।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: গাছের গুরুত্ব কিন্তু অপরিসীম, আর বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কেই কিন্তু এতক্ষণ আমরা শুনছিলাম এবং আপনাদেরকে শোনাচ্ছিলাম। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে। আবারও শোনাব গান সৈয়দ তানভীর রেজার কথায় মোহাম্মদ শওকত হোসেনের সুরে। এবারের গানটি শুনবেন অম্বিকা রানী সাহার কণ্ঠে।

বর্ণালীয়ায়নের এবারের শিল্পী এস এম জাফর ইকবাল, কথায় রফিকুর রশিদ, গানের সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

শ্রোতা, এতক্ষণ আপনারা বর্ণালী আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন। সর্বশেষ গানটি শুনবেন শিবানী রায়ের কণ্ঠে। এস এম রুহুল আমিনের সাজানো কথা এবং সুর করেছেন শেখ আব্দুস সালাম।

এর সাথে সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাবেন। সফরসূচি অনুযায়ী মাতারবাড়িতে প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়ন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে অবতরণ করে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তায় ইউএনওদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় এই নির্দেশ দেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ইউএনওদের প্রতি আহ্বান জানান। শুধু আইন করে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতা কমাতে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পূর্বের নেওয়া অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মী নেতা জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলটি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছে চারা রোপণ করেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি গতকাল ছিনাইদহের শৈলকোপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে কথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তাঁর স্মৃতি বিজড়িত এই বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এদিকে গতকাল চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। ইরান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে কয়েকটি শর্ত দিয়েছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহাম্মদ বাঘের জোলগাদার বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এগুলো হচ্ছে, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মার্কিন সৈন্য প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত সম্পদের জন্য ক্ষতিপূরণ প্রদান। খেলার খবর, ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 1:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: গল্প ফুরায় কিন্তু গান ফুরায় না, আলো নিভে যায় তবে সুর নিভে যায় না। রূপালী পর্দা নামিয়ে রাখে তার রঙিন অধ্যায়ে, গানগুলো চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয় জুড়ে। এই সেই অমলিন সুরের ঠিকানায় আপনাদের সকলকেই মূর্তি স্বাগত জানাচ্ছে
1: রূপালী রাজন।
0: দূরের ও কাছে যে সকল বন্ধুরা যে যেখান থেকে এই মূর্তি আমাদের বসে শুনছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি
1: নূরজাহান আক্তার,
0: ফাহমিদা নাহিন, ইন্দ্রিলা।
1: এই আয়োজনে বন্ধুদের সাথে আমাদের যেই সব মাধ্যমে কথা হবে তা জানিয়ে দেব, বন্ধুদেরকে জানিয়ে দেব আমাদের কাছে ফোন ইনে অংশগ্রহণ করার জন্য যেই নাম্বারটিতে আপনারা আমাদেরকে চেষ্টা করবেন, সেই নাম্বারটি
0: 01974-121970। এই নম্বরটিতে আমরা যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে রূপালীর গানের ফাঁকে।
1: হ্যাঁ, এছাড়াও বন্ধুরা আমাদেরকে চিঠি লিখবে, যদিও আজকে একটি চিঠি কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে, পড়ে নেব সেই চিঠি। তার আগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, রূপালী

0: কিন্তু আমাদের মন ভালো,
1: ঠিক আজকে রোদের মতন, তাই না? বর্ষার শেষে যে রোদটা উঠে, তাই না, সেই রোদটা কিন্তু অনেক সুন্দর, ঝলমলে
0: একটা রোদ,
1: একেবারে পরিচ্ছন্ন। তো সেরকমই আমাদের মনটা কিন্তু আজকে অনেক ভালো, কারণ বন্ধুদের চিঠি রয়েছে। আশা করি বন্ধুরা আমাদের সাথে ফোন ইনেও অংশগ্রহণ করবে। তো চিঠি পড়ে নেব। চিঠি লিখেছেন ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়ার বন্ধু।
0: আচ্ছা
1: বন্ধু, কিন্তু আমাদের একটি গান শুনতে চেয়েছেন, জান আমার জান ছায়াছবি থেকে। তো গানটা কি শোনানো যাবে?
0: জনপ্রিয় একটি গান, চলুন এই সুন্দর গানটি দিয়ে শুরু হোক আজকের রূপালীর প্রথম আয়োজন।
1: হ্যাঁ, গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।
0: নিশ্চয় সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দ করা গান।

0: হ্যাঁ ঐন্দ্রিলা, আমরা কিন্তু বন্ধুদেরকে শুনিয়ে দিয়েছি বন্ধুর পছন্দের চিঠির অনুরোধের গান। তো আমাদের সংগ্রহে কিন্তু আরো অনেক গান রয়েছে, তাই না? আমরা
1: চিঠির গান নেই, তবে অনুরোধের গানগুলো,
0: অনুরোধের গানগুলো আমরা শুনিয়ে দিব। তো এবারে কোন গানটি শোনাবে?
1: গাড়িয়াল ভাই ছায়া ছবি থেকে নেওয়া গান রুনালালার কণ্ঠে এবারে শোনাবো। রাজু রায়, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন,
0: আশা করি সঙ্গে আছেন।
1: শুনতে থাকুন পছন্দের গান।

0: বন্ধুরা কিন্তু আমাদের সাথে আছে, সম্ভবত আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকবে পুরোটা আয়োজন জুড়ে। বন্ধুদের সাথে আমাদের কথা হবে 01974121970 এই নাম্বারটিতে। তো আমরা কিন্তু দেরি করবো না, তাই
1: কথা দিয়েছিলাম বন্ধুদের সাথে আপনাদের সাথে কথা বলবো। ফিরে এলাম আপনাদের সাথে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে ফোন ইন পর্বে। কে আছেন প্রথমে? শুভ সকাল। কাঞ্চননগর ডুমুরিয়া। বলুন। জি আমরা সকলেই ভালো আছি বন্ধু, নিশ্চয়ই আপনিও খুব ভালো আছেন। আচ্ছা ঠিক আছে, কি করে বাঁধি ঘর? একটা ঘর বাঁধতে গেলে কিন্তু ভালোবাসা, যত্ন,
0: অনেক প্রয়োজন। যাই হোক, আমরা নিয়ে নিব বন্ধুদের এবারে ফোন কলটি। হ্যালো, জি আমরা ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের সাথে থাকবেন বন্ধু। জীবন সাথী ছায়াছবি থেকে গান শুনেছেন,
1: নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করব, তবে শর্ত একটাই, আমাদের প্রত্যেকটা আয়োজনে আমাদের সাথে থাকতে হবে। কোন বন্ধু আছেন এবারে?
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: আমি মোহাম্মদ সমীরউদ্দিন, গ্রাম সুতাডাঙ্গা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে।
1: কে বলছেন?
2: আমি মোহাম্মদ সমীরউদ্দিন, গ্রাম সুতাডাঙ্গা, আলমডাঙ্গা,
1: চুয়াডাঙ্গা থেকে। বলুন বন্ধু, কোন গানটি শুনতে চান?
2: আমি একটি গান শুনতে চাই, ছায়াছবি ভাবতে।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অনেক পুরনো একটি ছায়াছবির বন্ধু গান শুনতে যাচ্ছেন, আমরা চেষ্টা করব বন্ধুর অনুরোধটি রাখার, আমাদের তালিকাতে রেখে দিয়েছি, আজ আগামী আয়োজন অবশ্যই শুনতে পাবেন আশা করি। হ্যালো, জি আমরা সবাই ভালো আছি। কে বলছেন? নিত্যানন্দ। জি হ্যাঁ, তাই তো আমরা বারবারই কিন্তু বলে থাকি স্বপ্নের ঠিকানা, যে কোনো ঠিকানাই বলেন না,
1: সুখের ঠিকানা,
0: সুখের ঠিকানা
1: বাংলাদেশ
0: বেতার খুলনা, তাই না? নিয়ে নেবো এবারে ফোন কলটি। কে আছেন? হ্যালো,
3: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা। ভালোবাসা এমনই হয় তাই না, সবার থেকে আলাদা, সবকিছুর থেকে আলাদা, সবকিছুর ঊর্ধ্বে।
0: আসলে ভালোবাসা থাকলে আর কোনো কিছুই দরকার হয় না, ভালোবাসা দিয়েই
1: সবকিছুতেই, হ্যাঁ ভালোবাসা
0: সবকিছু জয় করা যায়, তাই না? হ্যালো, আমাদের সাথে থাকার জন্য
4: চৌধুরী কণ্ঠে। আমার জীবনে তুমি আলো নয়নে, মনে মনে তোমাকে যে চাই।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, সাথে থাকবেন বন্ধু। আপনারা রয়েছেন ফোন ইন পর্বে রূপালীর আয়োজনে।
1: হ্যালো,
5: সালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আপা মনি ভালো আছেন?
1: জি আমরা সকলে ভালো আছি বন্ধু।
5: আমি বুলবুল আহমেদ, আদিপাড়া ধামারা থেকে। আপু
1: জি বলুন।
5: ছায়াছবির নাম বলবো কথা বাসর ঘরে। বলবো কথা বাসর ঘরে ছায়াছবি থেকে আসিব বেবিন আসবিনের কণ্ঠে। তাদের কথা ওই তলমল তলমল চোখ তুলে।
1: আচ্ছা ঠিক আছে, বলবো কথা বাসর ঘরে। কে রয়েছেন এবারে? আদাব,
6: খোকন চন্দ্র,
1: দিঘলিয়া পাংশে রাজবাড়ি। হ্যাঁ বলুন।
0: বন্ধু বোঝা যাচ্ছে না, সত্যের মৃত্যু নেই ছায়াছবি থেকে কোন গানটি শুনতে যাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গান শুনতে চেয়ে অনুরোধ করার জন্য। বন্ধুরা আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে এই মুহূর্তে ফোন ইন পর্বে। কে আছেন? হ্যালো,
7: শুভ সকাল।
0: শুভ সকাল
7: দিদি, আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলবাবলা, আরামবেটা, খুলনা।
0: জি
7: দিদি, খুব কষ্ট করে লাইন পাইছি। দিদি আমায় গান শোনাবেন, ছবির নাম ধর।
0: অসংখ্য ধন্যবাদ, আমরা ধরলাম বন্ধুর যে কোনো একটি গান না হয় আমরা শুনিয়ে দিব, তাই না? হ্যালো, জি,
8: গান শুনতে চাই, মান্না অভিনীত সায়েদের নাম ক্রিমিনাল।
0: অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য।
1: 01974121979 নম্বরটিতে এই মুহূর্তে কথা হচ্ছে আপনাদের সাথে রূপালী রায়চনে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
9: মোহাম্মদ আব্দুর রব জয়েন্ট এই সাবানপুর গোবুরা থেকে বলছিলাম।
1: জি বলুন।
9: তোদের নাম শীর্ষক, গানের তুলেলা আমার হবে সেই গো, যার শ্যামলা গরম পাতলা গরম, ঘুম তোলে ফাঁকিয়ে ঘরে সে দূর।
1: আচ্ছা ঠিক আছে, শেষ রক্ষা ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, নিশ্চয়ই শোনাবো, তবে সাথে থাকতে হবে আমাদের পুরোটা আয়োজনে এবং পরবর্তী আয়োজনেও।
0: হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
10: ভালো আছেন আপু?
0: জি আমরা ভালো আছি।
10: জি আমি শুনতে যাচ্ছি, আমি দৃষ্টি প্রতিবন্ধী লালটু বলছি, আদমকান্দা জামজামি গ্রাম থেকে।
0: লালটু
10: জি, আমি শুনতে যাচ্ছি হচ্ছে সাবধান সিনেমা থেকে যে কোনো একটি গান, সাবধান।
0: সাবধান, ঠিক আছে বন্ধু। এখন কিন্তু বর্ষা মৌসুম, আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন, কারণ ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে গেছে, তাই না? আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, যেন তিন দিনের বেশি
1: বাড়ির আশেপাশে যাতে ময়লা পানি,
0: স্বচ্ছ পানি জমে না থাকে। আমাদের সম্মিলিত চেষ্টাই কিন্তু আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো, তাই না? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
11: আপু কেমন আছেন আপনারা সবাই?
0: জি আমরা সবাই ভালো আছি।
11: আমি কথা বলছিলাম রাজু আহমেদ, কুটুপুরা মোড়, চৌগাছা বাজার, যশোর থেকে।
0: জি
11: গান শোনাবেন, সিনেমার নাম হলো প্রিয় শত্রু,
0: হ্যাঁ,
11: আর শিল্পীর নাম রুনাইলা, চিঠি কেন আসে না এই গানটা শোনাবেন।
0: ঠিক আছে,
1: আমরাও চাই চিঠি বেশি বেশি করে আসুক আমাদের এই ঠিকানায়। আপনারা কিন্তু চিঠির ঠিকানা নিশ্চয় লিখে নিয়েছেন, জানেন,
0: আশা করি। তারপরে আরো একটি বার না হয় জানিয়ে দিই, না বন্ধুরা আমাদেরকে লিখবেন, রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000, এই ঠিকানায়।
1: বেশি বেশি করে চিঠি লিখুন, আমাদের যেন একটি দিনও চিঠিহীন ভাবে কাটাতে না হয়,
0: তাই? কারণ বন্ধুদের চিঠি পেলে কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাই না? কে আছেন? হ্যালো,
12: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
12: মানিক সৈলগোপা, কবিরপুর সৈলগোপা থেকে, জেলা ভেনেইদা।
0: জি
12: জুকার, জুকার ছবিতে খোরশেদ আলমের কণ্ঠে গানের শিরোনাম, মায়ের সোনার গুনে নাই, বাপের সোনার গুনে নাই, ভাইয়ের
0: আদরের ছোট বোন। আচ্ছা ঠিক আছে, আমরা এমনটা হয় কিন্তু ভাই বোনের সম্পর্কটা এমন যে আসলে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, তাই না?
1: আমরা একটি বা দুটি ফোন কল নেওয়ার পরে কিন্তু আমাদের গানে ফিরে যাবো, কারণ আমাদের তালিকায় কিন্তু অনেক গান রয়েছে যেগুলো বন্ধুদেরকে শোনাতে হবে।
0: কে আছেন? হ্যালো
13: দিদি নমস্কার।
0: জি আদা,
13: কথা বলছি বিদন গুমস্তা ডাক্তিরা বলবা থেকে।
1: হ্যাঁ বলুন।
13: ছবির নাম স্বামী চিন্তাই, কত ভালোবাসেন এই গান।
1: আচ্ছা ঠিক আছে, স্বামী চিন্তাই,
0: কত ভালোবাসি আমি,
1: কি যে ভালোবাসি,
0: কি করে বোঝাবো। ঠিক আছে, আসলে বোঝানোর মাধ্যম কিন্তু অনেক আছে আমাদের, আমাদের এখন কিন্তু ফোন আছে সবার হাতের কাছে, প্রিয় মানুষকে কিন্তু আমরা জানাতেই পারি যে আমরা অনেক ভালোবাসি,
1: আর পুরনো মাধ্যমটিও কিন্তু আমরা চালু করতে পারি, হাতের চিঠি, এটা কিন্তু খুব বিশেষ একটা জিনিস।
0: ঠিক, একেবারে ঠিকই বলেছো। তো ফোন ইনে যেহেতু বন্ধুর সাথে কথা হচ্ছে, নিয়ে নেব এবারে ফোন কলটি, কে আছেন?
1: হ্যালো,
14: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম,
14: আমার দুই আপু কেমন আছেন?
1: জি আমরা সকলেই ভালো আছি, নিশ্চয়ই।
14: খুব কষ্ট করে শেষ লাইনটা হয়ে গেলাম,
1: অভিনন্দন আপনাকে।
14: হ্যাঁ আপনাদেরকে অভিনন্দন, কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম জন্টু, ঠিকানা দাদা হরিনাথ আপু।
1: হ্যাঁ বলুন।
14: গান শোনাবেন আছে গরিব কেন কাঁদে, গরিব কেন কাঁদে, এই সাইড থেকে যে কোনো একটা গান শোনালে খুব খুশি হবো, খুব ভালো ভালো গান আছে আপু।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। গরিব কেন কাঁদে, আসলে এই আমাদের প্রশ্ন না, কেন কাঁদে, আমরা শুনে নিব বন্ধুরা এই পছন্দের, মানে এই ছবির থেকে গান আগামী কোনো আয়োজনে। তো এই মুহূর্তে আর ফোন ইনে অংশগ্রহণ নয়,
1: এই মুহূর্তে ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সাথে কথা হয়ে যাবে। সে পর্যন্ত নন্দন প্রতাপ খুলনা থেকে আবারও বন্ধু অনুরোধ করেছেন দীপক,
0: আচ্ছা
1: গানটি শোনার জন্য সঙ্গে আছে, নিশ্চয়ই শুনতে থাকুন।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 9 আগস্ট 2026 তারিখ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময় বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী অনুষ্ঠানে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানগুলো। আবারও চলে যাব গানে, এবারে শোনাব ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান দোলনা ছায়াছবি থেকে নেওয়া। লাভলি, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে আমাদের কাছে এই গানটি শুনবার জন্য অনুরোধ করেছিলেন।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: সর্বদা সচেতনতাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ প্রতিকারের থেকে প্রতিরোধই কিন্তু উত্তম, এই কথাটি আমাদের সকলকে মনে রাখতে হবে। আপনারা রয়েছেন রূপালীর ভুবনে, আপনাদের পছন্দ করা ছায়াছবির গানগুলো আপনারা শুনছেন। আবারও শোনাবো গান পরাণ যায় জুলিয়ারে এই ছায়াছবি থেকে শান ও মনীষার কণ্ঠে। রবিউল, আপনি ডুমুরিয়া খুলনা থেকে গানটির জন্য অনুরোধ করেছিলেন।

প্রিয় শ্রোতা, আপনার রূপালী আয়োজনে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আফজাল মোল্লা, আপনার ডেউতলা বাগেরা বটিয়াঘাটা থেকে, আপনি ডেউতলা বটিয়াঘাটা থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন এবারের গানের জন্য ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে তৃষ্ণা ছায়াছবি থেকে। শুনতে থাকুন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: আপনার রূপালী রায় শুনে বিভিন্ন ছায়াছবির গান শুনছিলেন, আর এরই সাথে সাথে আজকের মতো শেষ করছি রূপালী রায়জন। নিশ্চয়ই রূপালী ডালিতে থাকা গানগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। কথা হবে পরবর্তী আয়োজনে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতন। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণার সাথে ছিলাম ফাহমিতা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১টা বেজে ৫৯ মিনিট। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণার সাথে আছি ফাহমিতা নাহিন উইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা, মোহাম্মদ রাকিবুল ইসলাম। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর সমুদ্র বন্দর সহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন। আজ সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছলে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। দুপুরে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে হাটহাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। বিকেলে হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেবেন। পরে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চট্টগ্রামের বাঁশখালীবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে গতকাল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, পাহাড়ি ঢল থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি বলেন, এই অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে। গতকাল জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে তখন একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোর সহ দেশের সম্ভাবনাময় স্থানের পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে সরকার কাজ করছে। তিনি গতকাল নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 1498টি পর্যটন স্পটে আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে সেগুলোকে দেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক নৌ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ওমানের সঙ্গে আলোচনায় তিনি আশাবাদী এবং তেহরান ও মাস্কাটের মধ্যকার বৈঠকের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উপনীত হতে ইরানের উপর চাপ অব্যাহত রাখা হবে। তুরস্ক জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তাদের নতুন প্রতিরক্ষা চুক্তি আত্মরক্ষামূলক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই চুক্তিতে ইরান সহ অন্য কোনো দেশকেই প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়নি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নেতাদের মধ্যে শুক্রবার স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটি দেশের উপর হামলাকে অন্যান্য দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে। হাকান ফিদান আরও বলেন, অকারণে কোনো দেশকেই হামলার লক্ষ্যবস্তু করা হবে না। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থান ও হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান দুটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে দুপুর ১২:১৫ এবং বিকেল ৪:৪০। নাটক বেহুলা লক্ষিন্দর শুনতে পাবেন বিকেল ৩:০৫। প্রযোজনায় এস এম মতিউর রহমান। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা শুনবেন বেলা ২:৩০। কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল ৪:০৫। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নুপুর ব্যারেল। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমাদের কৃষকেরা ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। বাজারে আসার পরে কৃষকেরা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সকল সেক্টরের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যেতে হবে। বাজার সিন্ডিকেট ও মজুরদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মজুরদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুরদারি করবেন তারা ভেবে চিন্তে করবেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে, ভ্রাম্যমান আদালত পরিচালনা, গড়াই নদীর ভাঙন প্রতিরোধ এবং জেলার মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোতাক্কবির আহমেদের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আজাদ হোসেন, সিভিল সার্জন মোহাম্মদ শামীম কবির, চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগর জুড়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর বাস্তুহারা কলোনি ও আশপাশ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার ও শেখ মোহাম্মদ মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান খান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি বাস্তুহারা কেডিএ লিংক রোডের পাশে নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিতকরণ। এবারে এর উপর শুনুন আমাদের যশোর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: মহান মুক্তিযুদ্ধে অসীম বীরত্বের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। বীর শব্দ ব্যবহারের বাধ্যতামূলক প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের সশস্ত্র বাহিনীর গার্ড অনার প্রদান, নিয়মিত সম্মানী ভাতা, সাথে দুই ঈদ, পয়লা বৈশাখ ও বিজয় দিবসে দেওয়া হচ্ছে উৎসব ভাতা। অসচ্ছলদের জন্য বীর নিবাস, বিনামূল্যে চিকিৎসা এবং সঠিক পরিচয় দেওয়া হচ্ছে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড। এ বিষয়ে যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন,
3: মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘদিন যাবৎ সাংগঠনিক স্থবিরতা থাকার পরে বর্তমান সরকার আসার পরে এটা কোন সাংগঠনিক হয়েছে, সেই হিসেবে মুক্তিযোদ্ধারা সরকারের প্রতি অনেক প্রত্যাশা রাখে এবং তারা সাংগঠনিক কার্যক্রম মুক্তিযোদ্ধাদের কল্যাণে সাংগঠনিক কার্যক্রম চালা যাচ্ছে। বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা যারা মারা যায় তাদের সৎকারের ব্যবস্থা সরকার করে এবং তাদের যে রাষ্ট্রীয় সম্মান সরকার আপনার চেষ্টা করে এগুলো দেওয়া, মুক্তিযোদ্ধাদের স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করে।
2: সুবিধা কোনো অনুদান নয়, বরং জাতির ঐতিহাসিক প্রাপ্তি মুক্তিযোদ্ধাদের জীবদ্দশাতেই সর্বোচ্চ সম্মান দেওয়া এবং তাদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ডিজিটাল আর্কাইভ গড়ে তুলতে কাজ করছে সরকার। এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান বলেন,

0: সরকার নির্বাচিত সরকার হয়ে আসার পর মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হয়। এই পুনর্গঠনের পরে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এই সরকার মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করার যে প্রক্রিয়া চলমান রেখেছে,
1: মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্ব গাথাকে অমর করে রাখতে এবং তাদের পরিবারকে মর্যাদাপূর্ণ জীবন দেওয়ার ক্ষেত্রে সরকারের এসব পদক্ষেপ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় ও যুগান্তে। সাজ্জাদ গনি খান রিমন, যশোর, জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা।
2: খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালিদাসপুর ফুটবল টুর্নামেন্ট সিজন ১ এর গতকালের ফাইনাল খেলায় মন্ডল স্পোর্টস 2-1 গোলে থালসা থাইল্যান্ড এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে মেহেরপুরের সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় পিরোজপুর ফুটবল একাদশ টাইব্রেকারে 5-4 গোলে বাগওয়ান ফুটবল একাদশকে পরাজিত করে। ক্রিকেট। খুলনা মহানগরী লবণচড়া সেভেন রিংস স্টিল আউটফিল্ড মাঠে গতকালের এক প্রীতি ক্রিকেট খেলায় ফ্রেন্ডস ফাইটার খুলনা টিম 48 রানে এক্সট্রিম এক্স টিমকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবেন। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি বাঁশখালী উপজেলার বাহারচরা সমুদ্র সৈকতে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এইখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ হস্তান্তর করবেন, অনুদান এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এই উপলক্ষে আয়োজিত এই সমুদ্র সৈকতে হাজার হাজার নারী পুরুষ কিন্তু উচ্ছ্বাসে অংশগ্রহণ করছেন। আপনারা শুনতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই প্রান্তর। মাননীয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে সরকারের পক্ষ থেকে আগেও সহযোগিতা সাহায্য এবং বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে, এবারে কিন্তু তিনি দেখতে এসছেন। তিনি সকালে কক্সবাজার জেলার মাতার বাড়িতে গিয়েছিলেন, সেখানে বিভিন্ন বিনির্মাণাধীন হাব, সরকারি যে হাবগুলো রয়েছে সেগুলি পরিদর্শন করেছেন। এখানে তিনি এসছেন এবং তার আগমন

0: অঞ্চলকে কেন্দ্র থেকে লোকের জনসমাবেশ হয়েছে একবারে সমুদ্র সৈকতে। কিন্তু এটি দেখবার মতো একটি বিষয়, মৃদু বাদ্য বাতাস বইছে এখানে, রৌদ্র চলে দুপুরে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদের সদস্যবর্গ দেখতে পাচ্ছি। আমরা এবার অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: এখন আমরা সবার কাজ শুরু করতে যাচ্ছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলানা আব্দুল করিম সানবী। মৌলানা আব্দুল করিম সানবী।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা

0: আপনি যাকে ইচ্ছা রাজ্যতা দান করেন এবং যার নিকট হইতে ইচ্ছা রাজ্যতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনার হাতে রয়েছে কল্যাণ, নিশ্চয়ই আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। সূরা আলী ইমরান ইসরাইন আয়াত 24। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবে বাসকালীর কৃতি সন্তান, বাসকালীর গৌরব, বাসকালীর অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক বাহক এবং আমার নেতা মহান আলহাজ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বাসখালীর এই বন্যা দুর্গত এলাকার মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভার আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবর্গ মঞ্চে উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত সংসদ সদস্য বৃন্দ, আমাদের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় বাসখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাত্র পাঁচ মাসের মধ্যেই আমাদের মাননীয়

0: তাদের এই কষ্টের যে কষ্টটুকু ছিল সেটি আজকে আপনি আসার আগমনের পরে আপনারা এই আসার খবর শুনে আমাদের বাসখালীর মানুষ সেই কষ্টটুকু ভুলে গিয়েছে। তারা আজকে আমরা সকলে আনন্দিত, আমরা সবাই গর্বিত আজকে যে আপনি আমাদের বাসখালীতে এখানে উপস্থিত হয়েছেন। আমি এখানে বক্তব্য বেশি রাখবো না, যেহেতু সময় অনেক কম। আমাদের কিছু দাবি দাওয়া রয়েছে আমাদের বাসখালীবাসীর, যেহেতু সবসময় সুযোগ হয়ে উঠবে না আপনাকে পাওয়ার, আমি কিছু এলাকার মানুষের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। আমি আমার প্রথম বই আমাদের এই যে সমুদ্র সৈকত, আজ অনেকে বাংলাদেশের অনেকে জানে না বাসখালীতে এরকম একটি সমুদ্র সৈকত রয়েছে। আজকে আপনার আগমন উপলক্ষে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে জানতে পারবে এই বাসখালীতে একটি সমুদ্র সৈকতের সৈকত আছে। তো আমি বলবো আমাদের বাসখালীর এটিকে একটি যদি পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা যায় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আমাদের মূল প্রাণের দাবি যেটি এই উপকূলীয় এলাকা পুরোটা আমাদের বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধটি আমাদেরকে স্থায়ী এবং স্থায়ী বেড়িবাঁধ করতে হবে। এবং আমাদের আরো দাবি দাবার মধ্যে রয়েছে, আমি বলবো আমাদের এখানে আমি দেখলাম বিডার আমাদের চেয়ারম্যান সাহেব আশিক সাহেব আছেন, আমরা মনে করি আমাদের এই এলাকায়ও এই শিল্পাঞ্চল বা ইকোনমিক জোন করার মতো এখানে সম্ভাবনা রয়েছে। এখানে সবাই মাতার বাড়ি আর আনোয়ারায় ফোকাস করছে, কিন্তু মাঝখানে আমরা বাদ যাচ্ছি। এখানে যদি ফিজিবিলিটি স্টাডিটা যদি একটু করা যায়, আমি বলবো আমাদের বিডার চেয়ারম্যানকে একটু অনুরোধ করবো এখানে ঘুরে যেতে যদি সম্ভব হয়। এছাড়া আমাদের এখানে বিপুল জনগোষ্ঠী আমাদের লবণ চাষী রয়েছেন, আপনি একটি মিটিং করেছেন সকলের সমন্বয়ে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন ওখানে। ওই মিটিং এর পর থেকে আমাদের লবণ চাষীরা ন্যায্য মূল্য পাওয়া শুরু করেছে, কিন্তু একটি যদি তাদের জন্য পার্মানেন্টলি একটি যদি নীতিমালা করে দেওয়া যায় তাহলে তারা তাদের ন্যায্য মূল্য পাবে, তাদের সুন্দর জীবিকা হবে। এটি এই লবণ চাষী মহেশখালী চকরিয়া কুতুবদিয়া বাসখালীতে অনেক লবণ চাষী আমাদের, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। সেই সাথে আমাদের জলকদর খাল রয়েছে যেটি ইতিমধ্যে কাজ চলছে, আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে 5 পেজে 62 লক্ষ টাকার কাজ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আবার টেন্ডার প্রক্রিয়াধীন, যেহেতু এটি লম্বা খাল এটি 4-5 বারের পর্যায়ক্রমে 4-5 বারের টেন্ডারের মাধ্যমে করতে হবে, সেদিকে একটু আপনি খেয়াল রাখবেন। এবং আমাদের এই যে বন্যা হয়েছে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আসলে ভালো ছিল না, আমাদের কয়েকটি নতুন সুইচ গেটের প্রয়োজন হতে পারে, সেটি একটু আপনি আপনার নলেজে রাখবেন। এই এই অনুরোধটুকু রেখে এবং পরিশেষে, যেহেতু আমাদের অনেক ঘর বাড়ি এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত, আমরা আপনার মাধ্যমে আজকে 100টি ঘর আমরা উপহার দিচ্ছি, এই পুনর্বাসন প্রক্রিয়া রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা যাতে আপনার চলমান থাকে সেই অনুরোধটুকু রেখে। এবং পরিশেষে আজকে আমি আমার মরহুম পিতা আল্লাহ জাফরুল ইসলাম চৌধুরীকে স্মরণ করছি, যিনি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তারেক রহমান সাহেব একদিন বাংলাদেশে অবশ্যই ফিরে আসবেন। আপনি এসেছেন এবং বাসখালীতে এসেছেন আজকে প্রধানমন্ত্রী হিসেবে, সেটি আমাদের আজকে সবচেয়ে গৌরবের বিষয়। আমি আর বেশি কিছু না বলে আপনাদের সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: প্রিয় বাসখালীবাসী, আজকের দিনটি হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন, ঈদের

0: যারা ঘুরছো একতাল্লায় এডে পর্যটন স্পট কোয়াকা ভরা নিয়ে পর্যটন স্পটও গিয়ে দেন না লবণের ন্যায্য মূল্য হওয়া শুরু করছে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই ঘোষণা করিব ন্যূনতম দাম চাষি হলো সদ্দুর ফাইব আন্দাজ করি তেজ্য মাল্লা আচ্ছা বাদ বাকি বেরিবাদ বেরিবাদর মন্ত্রী সহ বেগ কোনরে এটা বাসকালি আইয়েরে পরিমাপ করি বললো ইঞ্জিনিয়ার নাই বললো আরো খোঁ দিম আজি মাপ করন সময় নাই বাসকালির উন্নয়ন আল্লাহ যা যা করা পরে মাননীয় প্রধানমন্ত্রী করিব লোয়াগার তো সাত কেন্যার আর বড় ভাই শাহজাহান চৌধুরী জামাতের এমপিরি এডো কিছু ত্রাণ সামগ্রী দিয়া যাইব আনলি হবো দাম আসকালে দিও বা আনা মানুষ না দিয়া যাইব এটা বাঁশকালের এমপি সাহেব আইসে এখন আর কোন বেদা বেদ নগরি ওবা এটা জামাতের তো এমপি বলে কি মাননীয় প্রধানমন্ত্রী নাও আই না ত্রাণ সামগ্রী না দেন না আর আর নেতা বাংলাদেশের মানবিক নেতা গরিবের নেতা এদেশের উন্নয়নের নেতা ইনশাআল্লাহ হন বৈষম্য নইব খুদা হাফেজ আই আহ্বান করির মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আইয়ের দুই কথা হন সালাম আলাইকুম টাইম নাই তো
1: আমাদের মাঝে এখন বক্তব্য রাখছেন চট্টলার অহংকার চট্টলার গৌরব জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন
0: এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আরে বুঝি তো বুঝো না বুঝো না বিসমিল্লাহির রহমানির রহিম এখন তো বেগুনও সার গিয়ে বক্তৃতা দিয়ে ফেলেই আই যদি সার গিয়ে বক্তৃতা দিই মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারবে কিছু তাই বাংলা সার গিয়ে কেন মিলিয়ে দিই ঠিক আছে না আচ্ছা বাঁশখালীর দাবি দেওয়া লাগবে দ্রুত বাঁশখালীর এই বর্তমান সরকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনীতি কমপ্লিটলি ভিন্ন ধরনের রাজনীতি এলে রাজনীতি আর দেখুন না গোড়া বাংলাদেশের যুব সমাজ শিশু মহিলা কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী অন্যান্য দেখুন না এই বাজারের মধ্যে কেউ বাদ গিয়ে না কেউ বাদ গিয়ে না প্রত্যেকটি মানুষের সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানা আছে এবং প্রত্যেকটা মানুষের জীবন ধারণ জন্মোত্তর মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব কেন পালন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী নতুন রাজনীতি শুরু করছে ওই ফুরের রাজনীতি দেখা দেশ চলতো তো এখন নতুন রাজনীতি নতুন চিন্তা নতুন ভাবনা কারণ বিশ্ব বদলে গিয়ে এখন এই নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার যে কাম শুরু হই ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অর্থনীতির সুফল প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা মহিলার ঘরে ঘরে যাবে ওনারা গ্যাপ হইন না মাই হল মহিলা কার্ড ফাইন না ফ্যামিলি কার্ড ফাইন না আজ অফন ফ্যামিলি কার্ড আইন প্রত্যেক পরিবারের যারা আর মহিলা অক্কল গড়র যিনি প্রধান মহিলা ব্যক্তিগুলোর কাছে ফ্যামিলি কার্ড যাবো ইনশাআল্লাহ কৃষকের কাছে কৃষি কার্ড যাব আর আলে মোলাম আলেদা বাতা দেওয়া হই এবং চিকিৎসা সর্বস্তরের মানুষদের চিকিৎসা দেওয়া যায় বিনা পয়সায় শরীর খারাপ না হইবেন নাই যত ব্যবস্থা তার ব্যবস্থা করা যায়। শিক্ষা স্বাস্থ্যর খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া গিয়ে, ঠিক আছে না, সবচেয়ে বেশি বরাদ্দ, কারণ শিক্ষা স্বাস্থ্য বলতে মানুষের মূল খরচ। শিক্ষা স্বাস্থ্য খরচ কমে গেলে গই এবং ফ্যামিলি কার্ডের ঠেয়া ফেলি, কৃষক কার্ডের ঠেয়া ফেলি, ওলামাক্কলের ঠেয়া ফেলি, আর কেউ বাকি থাকিল না। প্রত্যেকটা মানুষের কাছে উন্নয়নের ছোঁয়া, দেশের উন্নয়নের যে ভাগিদার, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী সিনতিয়ার রাজনীতির মধ্যে ই বলতে ব্যাকুণ রুদ্ধি প্রত্যেকটা মানুষের লাই। আর বাঁশখালীর, বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে কোনো চিন্তার কোনো কারণ নাই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে, যত সম্ভাবনা আছে, ব্যাক কিছুটা সরকার খামত লাগাইব। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এখন ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথমেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ করবেন। আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ চাহিদা সম্পন্ন 10 জন ব্যক্তির মধ্যে অর্থ বিতরণ করবেন। আমি আমাদের স্বেচ্ছাসেবকদেরকে পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় বাসকালীবাসী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধান অতিথি, যাকে দেখার জন্য আপনারা সকাল থেকে এই প্রখর রুদ্রের মধ্যে অপেক্ষা করে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ করছেন। প্রিয় এলাকাবাসী, করতালির মাধ্যমে আপনারা উৎসাহিত করুন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে। পর্যায়ক্রমে তাদের 10 জনকে দেওয়া হবে এবং বাকি যারা আছেন তাদেরকেও পরবর্তীতে আমাদের প্রশাসনের মাধ্যমে, আমাদের নেতা মিশকাতুল ইসলাম চৌধুরীর মাধ্যমে দেওয়া হবে। আজকে আজকে আপনারা জানেন বাঁশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী 100টি ঘর উপহার দিচ্ছেন, কিন্তু এই বাঁশখালীতে সরকারি হিসাব অনুযায়ী আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী 9,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, 4,000 বাড়ি সম্পূর্ণ, 5,000 বাড়ি আংশিক। আমরা আশা করি মাননীয় আমাদের মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মাধ্যমে এই বাঁশখালীর বাকি ঘরগুলোর পুনর্বাসন প্রক্রিয়া ইনশাল্লাহ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরে 6 জন ব্যক্তির কাছে গড়ের চাবি উপর তুলে দেবেন। আমরা যারা ক্ষতিগ্রস্ত বন্যায় প্লাবিত হয়েছে তাদের 6 জন ব্যক্তির কাছে গড়ের চাবি তুলে দেবেন।
3: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা ক্ষতিগ্রস্ত নির্মিত গড় চাবি স্থানান্তর করবে, যারা ত্রাণ পাবে 4 জন, এরপরে চাবির পরে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত ত্রাণ পাবে তারা 4 জন উঠবে, আগে চাবি গড় হস্তান্তর হবে। অলরেডি যারা চাবি পেয়েছে তারা বন্যায় তাদেরকে চাবি আমাদের জনপ্রশাসন সিস্টেম চৌধুরী পাপ্পার মাধ্যমে আপনার সমস্ত চাকরি হস্তান্তর করবে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাদের আনুষ্ঠানিক চাবিগুলো প্রদান করবে, বাকি চাবিগুলো তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। চাবি হস্তান্তর করছে, এরপরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান 4 জন, শুধু 4 জন উঠবে। আমরা ত্রাণ বিতরণ আমাদের প্রাণ প্রিয় নাস্তা আজকালের মানুষরা যারা সারাদিন রাত পরিশ্রম করে বসে রয়েছেন, আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, আমাদের আনুষ্ঠানিকতা শেষে ত্রাণ বিতরণে আমাদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আমাদের বক্তব্য রাখবেন, বাসকালী গণমানুষের প্রতি বক্তব্য রাখবেন, বাসকালী উন্নয়নের যে বক্তব্য রাখবেন, আমরা তার বক্তব্য শুনে আমরা মনে করি আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসকালীতে এসে আমাদেরকে অভিনন্দন, আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আছে বলার ভাষা নেই, আমাদের প্রধানমন্ত্রী সর্বপ্রথম চট্টগ্রামে বাসকালী জানাই এসেছে, এজন্য আমরা তাকে হাততালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সর্বপ্রথম চট্টগ্রামে এই বাসকালীতে আজকে অবতরণ করেছেন, বাসকালী কন্যা দুর্গে ত্রাণ দিচ্ছেন।
2: আপনাদের সামনে যে চাবিগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, যারা ঘরের চাবি পেয়েছেন, আপনারা একটু উঁচু করে ধরেন, উঁচু করে ধরেন, সব চাবিগুলো তোলেন। আপনারা যারা চাবি পেয়েছেন, ঘর পেয়েছেন, আপনারা চাবিগুলো তুলে ধরেন। আমাদের প্রিয় সমাবেশ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি শ্রী মিজাউর রহমান এই বাসকালীতে তিনবার এসেছিলেন, আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাসকালীতে পাঁচবার এসেছিলেন, আজকে আপনি এসে এই বাসকালীবাসীকে ধন্য করেছেন, আপনাকে বাসকালীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী,
4: বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় এলাকাবাসী, মুরব্বীবর্গ, মা বোনেরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ, বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমারও আপনাদের সাথে আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে, আর বিশেষ করে ভালো লাগছে যে এই যে এলাকার এই কয়েকদিন আগে যে বন্যা হলো অতিবৃষ্টির কারণে, এই বন্যায় বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে তারপরে আমরা 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের সামনেই আপনারা দেখলেন আরো অনেকগুলো দুস্থ মানুষের কাছে তাদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা তাদেরকে করেছি, কিছু দুস্থ মহিলাকে আমরা চাল দিয়েও সহযোগিতা করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই যে বর্তমান সরকার, এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মা বোনদের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষ যারা অসুস্থ হবে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক পুরুষ হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, এই জন্যই আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে বিএনপি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হয় তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব, তার মধ্যে একটি কাজ ছিল এই দেশের মায়েদেরকে সহযোগিতা করার জন্য, এই দেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাবো, যেটি আমির কর্তৃক সাহেব ওনার বক্তব্যে বলেছেন। আপনারা দেখেছেন যে সরকার গঠনের 1 মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের প্রজেক্ট পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে, এই মাসের 16 তারিখ থেকে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি, এবং ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ তুলে দিব, এবং ইনশাল্লাহ আপনাদেরও এই এলাকায়, এই অঞ্চলে, এই উপজেলার মধ্যে ইনশাল্লাহ 10-12 হাজার পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড এই আগামী অর্থ বছরের মধ্যে তুলে দিব, এবং আগামী 4 বছর ধরে এটি চলবে, আরো অনেক মা বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতে আসবেন। কেন আমরা ফ্যামিলি কার্ড দিয়েছিলাম? আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, যাতে ভাইদের পাশাপাশি যাতে বোনেরাও সংসারের হাল ধরতে পারে, একটি স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের লেখাপড়া দেখতে পারে, সন্তানদের স্বাস্থ্য সেবা দিতে পারে মায়েরা। সেই জন্য মাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। শুধু ফ্যামিলি কার্ড নয়, কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। এই যে বাঁশখালীর কিছু অংশে লবণ চাষী ভাইরা আছে, আপনারা লবণ চাষী ভাইরা শুধু যে ধান বা অন্যান্য শাক সবজি বা অন্যান্য ফসল চাষবাস করে তারাই যে শুধু কৃষক কার্ড পাবে তা নয়, এমনকি লবণ চাষী ভাই যারা আছেন ইনশাল্লাহ তারাও, এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকে ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া, আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যে মূল্য পেলে চাষী ভাইদের স্বাবলম্বিতা অর্থনৈতিক ভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দিব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম, মাতার বাড়িতে পুরা দেখে আসলাম, এবং শুধু মাতার বাড়ি নাই, সেই চট্টগ্রামে মিরেশরাই থেকে শুরু করে সমগ্র অঞ্চলকে আজকে আমি দেখেছি, হেলিকপ্টারে আমি দেখেছি। কেন দেখেছি? কারণ এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ। এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের মালিক হচ্ছে এই বাংলাদেশের জনগণ, এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত, মাদারিবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারব, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। এবং খুব স্বাভাবিকভাবেই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমির কুতুব সাহেব এবং সালাউদ্দিন সাহেব দুজনের গিয়েছিলেন, চায়নাকে আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে কয়েকশত মিল কারখানা তৈরি করবে, এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। তার ফলে আমাদের যেমন একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একই সাথে আমরা ইনশাল্লাহ বহু বৈদেশিক মুদ্রা অর্জন করব, যেই বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে আমরা এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করব, এই সেই বৈদেশিক মুদ্রাকে আমরা এই দেশের মানুষের, এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলব, সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা এই দেশের বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবাকে আমরা গড়ে তুলব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানতে পেরেছেন যে আমরা যেই যে উপজেলা পর্যায়ে যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, 50 বেডের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতালে 30 বেড করে গেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছিলেন, বাকি 20 বেড যোগ করেছিলেন উনি। আজকে আপনাদের এই বর্তমান বিএনপি সরকার, যেই সরকার আপনাদের সরকার, যেই সরকার জনগণকে নিয়ে কাজ করে, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই 50 বেডের হাসপাতালকে, যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 5 উপজেলা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা 101 বেডে উন্নীত করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি স্থাপন করতে হয়, তাহলে তার
5: দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। যখন বিগত সময়ে আমরা দেখেছি বা বিভিন্ন সময়ে আমরা দেখেছি আপনার এলাকায় বা বাজারে যখন কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তখন কি দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? কি ভাই, বাজারে যদি কোনো
4: ক্ষতি না হয়, ঠিক একই দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ করবে, তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে আসতে পারে বা তার কাঁচা মাল যাতে সঠিকভাবে আসতে পারে রাস্তাঘাটের সাহায্যে থেকে। যদি মিল কারখানা না পারে তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব? সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট তাদের বিরুদ্ধে আমাদেরকে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, তাহলে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয় তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল, তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিক ভাবে সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিত ভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই

0: যেহেতু মাননীয় প্রধান
1: চৌধুরী আর ভাই ভূত পাপ্পা কথা যা হওয়া পরে কই দিয়ে দাবি দেওয়া যা দিয়া পরে দিয়ে দিয়ে কিন্তু যা চাই ইয়া তোর বেশি দিলে কি আপত্তি আছে না? ঠিক আছে। আর মাননীয় সংসদ সদস্য সকল কেউ বক্তৃতা দিন না ভারত গুষ্ট নয়ন কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো আর বহু জায়গা যা ঘুরিব প্রোগ্রাম আছে আইও কথা নহইতে চাইলাম তুই হতে তুমি সিডাঙ্গে মানুষ দিও নহইলে।

0: স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করব। উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে, যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, গোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। কারণ 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে, এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবন মান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথাগুলো এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব হলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে, আপনারা কি মনে করেন? কি ভাই জনসভার পিছনে যারা আছে আপনারা কি মনে করেন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি? এই যে শিল্প কলকারখানা, বিদ্যুৎ, জ্বালানি, ফ্যামিলি কার, কৃষক কার, এই যে পরিকল্পনা গ্রহণ করেছে, এগুলো জনগণের পক্ষে ঠিক আছে? যদি ঠিক আছে ভাই, তাহলে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি আমাদের, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাআল্লাহ মতে আমরা বাস্তবায়ন করতে সম্ভব সক্ষম হব। আসুন আজকের এই জনসভায় আমরা যেভাবে আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছি, এই সাহায্য এবং সহযোগিতাকে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে, সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন। অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি। কিন্তু অপেক্ষা করলে, বসে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিল শ্রমিক, মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না বিভ্রান্তকারীদের কোন রকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এবং সেই জন্যই আমরা বলি, করব কাজ করব দেশ, সবার আগে করব কাজ করব দেশ, ইয়েস, সবার জন্য বাংলাদেশ। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, 1 মিনিট ভাই স্লোগান দিস না, ভাই স্লোগান দিস, কথা শুন ভাই, কথা বলতে দে, শান্ত হয়ে বস, আপনারা সবই হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, সবই হবে। আপনাদের এই এলাকায় চট্টগ্রাম থেকে আমরা রাষ্ট্রের, ভাই সময় লাগবে তো, বেরিবাদ নাকি, এতক্ষণ কি বললাম কিছুই বুঝলো না, বসো। আপনাদের চট্টগ্রাম থেকে আমরা 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকারের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছি, একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় আর একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেই
1: যেই বিভাগে এরকম দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত দুইজন ব্যক্তি আছে, সেই এলাকার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত থাকলো, এরপরে যখন কাজ শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আসবো, আবার দেখা হবে। আর বেরিবাদ এটি আমাদের মূল পরিকল্পনার একটি অংশ, ইনশাআল্লাহ বেরিবাদের কাজও শুরু হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সালাম আলাইকুম।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ হস্তান্তর, অনুদান এবং ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এবং বিশাল জনসমাবেশ বলা যায় এখানে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এর পরপরই ফটিকছড়ি এবং হাটহাজারিতে যাবেন এবং হাটহাজারিতেও এই বন্যা দুর্গস্ত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহস্থান্তর করবেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং ফটিকছড়িতে দেশের বিশিষ্ট ওলেমা একরামের সঙ্গে তিনি মাসিকদের সঙ্গে মত বিনিময় করবেন। ফটিকছড়ির অনুষ্ঠানটিও বাংলাদেশ বেতার যথাসময়ে সম্প্রচার করবে এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা এবং এই বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ যেন দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই কামনা রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত থেকে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও শাকিল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মোহাম্মদ খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান ও শাহিন আক্তার, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। আজকের সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ছড়া সমুদ্র সৈকত থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: এতক্ষণ কক্সবাজার জেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার, ঢাকা।
4: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করছেন। এতক্ষণ বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে। একই সাথে শুনতে পেলেন FM ব্যান্ড 88.8 মেগাহার্সে। বাংলাদেশ বেতার খুলনা।

এতক্ষণ শুনছিলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশের মানুষের পাশে থাকা। তিনি আজ চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও পুনর্বাসন অনুষ্ঠানে একথা বলেন। দেশের মানুষের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে শিল্প কারখানা স্থাপনে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারেক রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, দেশের চলমান জ্বালানি পরিস্থিতির উত্তরণে আগামী 10 বছরের জ্বালানি পরিকল্পনা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এ সময় দেশে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক, প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলাম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে হাটাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। বিকেলে হাটাজারির সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেবেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং আগামী 20 আগস্ট জাতীয় সংসদের চেম্বারে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ বরিশালে 15 দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী 5 বছরে দেশজুড়ে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 40 ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো রোম ঢাকা ফ্লাইটটি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমান কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় মেরামত এবং কারিগরি ও নিরাপত্তা ত্রুটি সারানোর পর গতরাতে ফ্লাইটটি রোম ত্যাগ করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক নৌ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ওমানের সঙ্গে আলোচনায় তিনি আশাবাদী এবং তেহরান ও মাস্কাটের মধ্যকার বৈঠকের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উপনীত হতে ইরানের উপর চাপ অব্যাহত রাখা হবে। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা জারি করেছে। গতরাতে সেখান থেকে 20,000-এরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুততার সাথে বৃদ্ধি পেয়ে বাল্ড রেঞ্জ এলাকা থেকে আগামী শুক্রবার নাগাদ সামারল্যান্ড অঞ্চল ও তার পার্শ্ববর্তী উপত্যকায় ছড়িয়ে পড়তে পারে। খেলার খবর, ক্রিকেট। আজ দক্ষিণ আফ্রিকার
প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওডিআই ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল টসে জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৬ ওভার ৩ বলে ৪ উইকেটে ৫৫ রান করেছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।

0: শুরু হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয়, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরি। সঞ্চালনায় জগজীবন বিশ্বাস, অংশগ্রহণে সুবর্ণ সরকার, সহযোগী অধ্যাপক খুলনা বিশ্ববিদ্যালয়, এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাগেরহাট।
1: প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ফোন ইন প্রোগ্রাম। আজকের বিষয় হচ্ছে শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলব এবং আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য দুজন অতিথি রয়েছেন, শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ। সুবর্ণা সরকার, সহযোগী অধ্যাপক খুলনা বিশ্ববিদ্যালয়। আরও আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাগেরহাট। অতিথিদ্বয়কে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় শ্রোতা, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনাদের জিজ্ঞাসা নিয়ে। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমাদের ফোন নম্বর জানিয়ে দেব। তো শুরুতেই আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলব সেই বিষয়ে চলে যেতে চাই সুবর্ণা সরকার ম্যাডামের কাছে। আমি আপনার কাছে জানতে চাইব যে শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরির গুরুত্বটা কি আসলে?
2: ধন্যবাদ আপনাকে। আসলে একটি শিশুর সার্বিক বিকাশ হওয়ার জন্যে তার মানসিক যে বিষয়টি সেটি আসলে নির্বিচ্ছিন্নভাবে হতে গেলে তাকে অভিভাবক এবং বিদ্যালয়ে তাকে একটি ভীতিহীন পরিবেশ আমাকে দিতে হবে। কোনো কিছু আসলে আমরা বড়রাও যদি ভীতিকর পরিবেশের মাধ্যমে শিখি, সেই শিখনটা যথাযথ হয় না। এজন্যে আগে আমাদের নিশ্চিত করতে হবে একটি শিক্ষার্থীর তার মানসিক এবং শারীরিক পূর্ণ বিকাশের জন্যে একটি মানে সব ধরনের নিরাপদ এবং ভীতিহীন পরিবেশ তৈরি করা, শিখন পরিবেশ তৈরি করা। এবং সেটার জন্যে বিদ্যালয় এবং পরিবার দুজনেরই খুব মানে ব্যাপক একটা ভূমিকা রাখবে এবং মানে সমপরিমাণ একটা ভূমিকা রাখবে এ ব্যাপারে শিশুদের মানে বিকাশের জন্য।
1: আপনি যথার্থই বলেছেন, আসলে শিশুর মেধা বিকাশে ভীতিহীন পরিবেশের গুরুত্ব অপরিসীম। আমরা আরও এই বিষয়ে আপনার কাছ থেকে কথা শুনব। তো এই মুহূর্তে আমি শ্রোতাদেরকে অংশগ্রহণের জন্য আমি ফোন নম্বরটি জানিয়ে দিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারাও আমাদের আজকের আলোচনায় জিজ্ঞাসা নিয়ে হাজির হতে পারেন, যুক্ত হতে পারেন এই ফোন নম্বরে। ফোন নম্বরটি আপনারা লিখে নিতে পারেন, 01974121970। আমি নম্বরটি আরও একবার বলে দিচ্ছি, আমাদেরকে ফোন করার জন্য, আজকের বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের অতিথিদের সাথে আপনারা ফোনে কথা বলতে পারেন এই নম্বরে, 01974121970। প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আপনারা আপনাদের জিজ্ঞাসা নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। তো এ পর্যায়ে আমি আমাদের আরেকজন অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যে এই যে আমরা আজকের বিষয়টি নিয়ে কথা বলছি, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরি, এটির গুরুত্ব সম্পর্কে আমাদের সুবর্ণা সরকার ম্যাডাম বলেছেন। তো পরিবারের প্রসঙ্গে আমি পরে আসি। আপনি যেহেতু প্রাথমিক শিক্ষার জেলা পর্যায়ের একজন কর্মকর্তা, আপনি আমাদেরকে বলবেন যে বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরিটা কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা সেটা করতে পারি?
3: জি, আপনাকে ধন্যবাদ। ভীতিহীন পরিবেশ তৈরির বিষয়ে আমাদের সুবর্ণ আপা পরিষ্কার করে বলেছেন। আমি বিদ্যালয়ের বিষয়ে একটু বলতে চাই যে কিভাবে করব। তো একটি শিশু যখন তার পরিবার ছেড়ে বিদ্যালয়ে ভর্তি হয়, তার মধ্যে কিন্তু নানা ধরনের অস্থিরতা কাজ করে, টেনশন কাজ করে, যে তার পারিবারিক গণ্ডি পেরিয়ে একটি নতুন পরিবেশে সে যাবে, সেখানে একটি লম্বা সময় কাটাবে, সেখানে পড়াশোনার একটি বিষয় রয়েছে, বন্ধুদের একটি বিষয় রয়েছে, অন্যান্য পরিবেশগত একটি

0: পরিচয় দিয়ে
1: ওয়ালাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
0: কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
1: জি বলুন।
0: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ স্যার
1: বলুন।
0: বাজার বলমারি ফরিদপুর থেকে। ভালো আছেন ভাই?
1: ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই, বলুন আপনার কি জিজ্ঞাসা।
0: আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি স্যারের কাছে জানতে চাই যে এই যে শিশুদের কথা বলতেছিলেন, তো আমি জানতে চাই যে এই যে স্কুলে যে খাবারের বিষয়টা, বর্তমান সরকার তো খাবার দিচ্ছে তাই না?
1: জি।
0: তো যে খাবারের পাশাপাশি যে রুটি দেয়া হচ্ছে, একদিন দুধ দেয়া হচ্ছে, কলা দেয়া হচ্ছে, ডিপ দেয়া হচ্ছে, তো আমি পাশাপাশি বলতে চাই যে এই শিশুরা যখন ধরেন যে খাবারটা দিচ্ছে সরকার থেকে, কিন্তু এই যে শিশুদের যে পানির বোতলটা, পানির বোতলটা তো দেওয়ার কথা কিন্তু পানির বোতল দিচ্ছে না। এই যে শিশুরা যখন খাবারটা নিয়ে যখন
1: বেরোবে,
0: যদি অসুস্থ হয়ে পড়ে তখন পানি কোথায় পাবে?
1: আপনার জিজ্ঞাসাটা আমরা বুঝতে পেরেছি। আমাদের অতিথির কাছ থেকে আমরা বিষয়ে জানবো। ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সাথেই থাকুন। আপনি যেটা বলছিলেন, উনি আসলে জানতে চাচ্ছেন যে পানি কেন দেয়া হচ্ছে না, সে প্রসঙ্গে আপনি বলবেন সম্ভব হলে।
2: জি, ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলছিলাম যে শিশু যখন বিদ্যালয়ে আসবে, যেহেতু পারিবারিক গণ্ডি পেরিয়ে একটি নতুন পরিবেশে আসবে, তো সেক্ষেত্রে আমরা শিক্ষক যারা রয়েছি তার জন্য যদি একটি সুন্দর শিশু বরণ একটা প্রোগ্রাম করতে পারি আমরা, যেখানে শিশুদেরকে খুব বন্ধুসুলভ পরিবেশে অভ্যর্থনা জানিয়ে আমরা তাকে স্বাগত জানিয়ে তাকে আমরা গ্রহণ করব, এবং তার সাথে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের যে কার্যক্রমগুলো সেটি স্টার্ট করব। পরবর্তীতে শ্রেণীকক্ষের আনন্দময় একটি পরিবেশ তৈরি করা, যেখানে কোনো ধরনের শারীরিক, মানসিক কিংবা সামাজিক কোনো ধরনের শাস্তি প্রদান করা হবে না, সেই নিশ্চয়তা যদি আমরা আমাদের শিশুদের জন্য করতে পারি, সেই পরিবেশ যদি তৈরি করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের শিশুদের জন্য একটি ভীতিহীন পরিবেশ তৈরি হবে এবং শিশু বিদ্যালয়ের প্রতি আগ্রহী হবে, লেখাপড়ার প্রতি আগ্রহী হবে এবং তার মেধা বিকাশ, সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন যে সেখানে আমাদের স্কুল ফিডিংয়ের যে ডিম, পাউরুটি, কলা, দুধ ইত্যাদি যে সামগ্রী, খাবার সামগ্রী দেওয়া হয়, পাশাপাশি পানির যে বিষয়টি, আপনারা অবগত আছেন যে আমাদের শতভাগ বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো জায়গার সুপেয় পানির ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হয়, অনেক সময় টিউবওয়েল, ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে অথবা পানির উৎস কোনো প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তাৎক্ষণিক একটা ব্যবস্থাপনা রয়েছে আমাদের, কেমন। তথাপিও উনি যেটা বললেন যে সরকার থেকে পানির ব্যবস্থা করে দেওয়ার যে বিষয়টি, এটি নিশ্চয়ই সরকারের বিবেচনায় থাকবে এবং পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হবে।
0: আমাদের বাচ্চাদের মোবাইল আসক্ত করে ফেলাচ্ছে, মোবাইল খেলা করতে কাজ করতে মানে সবসময় মোবাইলই খেলাধুলা করে, আরো আমাদের স্কুল থেকে অনলাইনে ক্লাস করার জন্য ব্যবস্থাটা আছে।
1: ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য, আমাদের সাথেই থাকুন। আজকের অতিথিদের কাছ থেকে আমরা এ বিষয়ে জানব। আসলে মোবাইল আসক্তি নিয়ে যদিও আজকের প্রসঙ্গ না আমাদের, তারপরও বিদ্যালয়ে এবং পরিবারে শিশুর ভীতিহীন পরিবেশ তৈরির সাথে এই ব্যাপারটি অনেকটাই সংশ্লিষ্ট, কারণ শিশুর ভালো লাগাকে যদি আমরা গুরুত্ব না দিই একেবারেই, তখন কিন্তু ভীতিহীন পরিবেশ সৃষ্টি বাধাগ্রস্ত হয়। তো আমি আবার সুবর্ণা ম্যাডামের কাছে আসতে চাই যে এই যে আমরা বলছি যে মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরি করাটা খুব জরুরি, এটার কি কোনো শিশু মনোবিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে কি না, যেটা মেধা বিকাশের জন্যে অত্যন্ত কার্যকর এই ভীতিহীন পরিবেশটা?
3: অবশ্যই, আমাদের আমরা যখন শিশুদের পাঠদানের একটা ব্যবস্থা করি, তাদের জন্য শিক্ষাক্রম তৈরি করি, আমরা বিভিন্ন দার্শনিক, মনস্তাত্ত্বিক ভিত্তি এগুলোর উপর ডিপেন্ড করেই তো কাজগুলো করি, বিভিন্ন থিওরির উপর ডিপেন্ড করে। তো সেখানে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আমাদের পিয়াজের থিওরি আছে বা ভাইগোটস্কি আছে, ওনারা কিন্তু বলছেন যে একটা নির্দিষ্ট সময় শিশুর বিশেষ কিছু বিকাশ সাধন করে, এক একটা নির্দিষ্ট বয়সে এক একটা বিশেষ কিছু। তো পিয়াজের থিওরিতে আমরা দেখতে পেয়েছি যে 7-11, মূলত আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যেহেতু কথা বলছি, ওই বয়সী বাচ্চাদের এই সময় অনেক কিছু যুক্তি দিয়ে, অল্প যুক্তি দিয়ে বোঝার মতো বয়স হয়েছে, তারা কোনো

0: মানে নতুন জিনিসের সাথে সংযোগ স্থাপন করতে শিখছে, তো এই ব্যাপারগুলোর জন্য সে অনেক কিছু ভুল করবে, সে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা যদি তাকে ভয় দেই একটা, মানে তুমি তুমি এটা না করলে এটা হবে না, তোমাকে মারবো বা তোমাকে দরজা বন্ধ করে রেখে দিব, এটা কিন্তু তার জন্য একটা ভয় তৈরি করে। তো আমরা যাতে এই পরিবেশটা তার জন্য তৈরি না করি, কারণ আমাদের মনস্তাত্ত্বিকবিদ যারা আছেন তারাও কিন্তু বলেছেন যে আসলে ভীতিকর পরিবেশে কোনো কিছুর শিখন স্থায়িত হয় না, ভালো হয় না।
1: অনেক ধন্যবাদ আপনাকে, একজন শ্রোতা রয়েছেন ফোনে কন্টেন্ট নিয়ে।
2: ওয়ালাইকুম
1: সালাম, প্রিয় শ্রোতা আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
2: আমি দুবারে থেকে বলছি।
1: জি বলুন।
2: আমার বাচ্চা 8 বছর বয়স, বা শিখাইছে আসছে না।
1: আচ্ছা, এটা খুবই খুবই চিন্তার বিষয়। আমরা আমাদের অতিথিদের কাছে এই বিষয়েও জানতে চাই। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আরও একটা প্রশ্ন আমাদের ছিল, আমি ওই প্রশ্নে আসতে চাই। তারপরে আমাদের এখন যে শ্রোতা প্রশ্ন করলেন, শিশু ভাত খেতে চায় না এবং মোবাইল আসক্তি, দুটো বিষয়ই কিন্তু বর্তমান সময়ের খুবই আলোচিত বিষয় বিদ্যালয়ে এবং পরিবারে দুই জায়গাতেই। তো মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি এই বিষয়টিকে কিভাবে ব্যবস্থাপনার পরামর্শ দেবেন অভিভাবকদের জন্য বা শিক্ষকদের জন্য?
3: আসলে এই যে বিষয়টি, এই বিষয়টি খুবই গুরুতর একটি সমস্যা হিসেবে আমাদের সমাজ ব্যবস্থাতে দেখা দিয়েছে। প্রতিটি পরিবারেই এই ধরনের সমস্যা রয়েছে। কেউ হয়তো আমরা এটি প্রকাশ করছি, কেউ হয়তো করছি না, কিন্তু আমরা ভুক্তভোগী সবাই। তো এ বিষয়ে আমাদের কাছে যেটি মনে হয় যে শিশুর শারীরিক খেলাধুলার যদি একটি সুযোগ তৈরি হয়, সেই খেলাধুলার সুযোগ তৈরি হলে স্বাভাবিকভাবে তার মধ্যে এক ধরনের কায়িক শ্রম হবে এবং সে ক্ষুধা অনুভব করবে এবং সেটি খাবে। এর মধ্য দিয়ে যেটি হবে সেটি মোবাইল আসক্তিটাও কমে যাবে কিন্তু। এবং আমার মনে হয় যে বেশি বেশি করে আমাদের শিশুদেরকে নিয়ে অভিভাবকদের উচিত তাদের হচ্ছে বিভিন্ন মাঠে নিয়ে তাদের সাথে খেলাধুলা করা, যেমন ফুটবল, ক্রিকেট, হ্যাঁ,
1: যে খেলাগুলোতে
3: তার সাথে ইনভলভ করা। আমাদের শিশুদেরকে যত ইনভলভ করব তাহলে সে খাবার যে খেতে চায় না, এটা অনাগ্রহী, এই জায়গাটাই কিন্তু অটোমেটিক্যালি এটি তৈরি হবে, তার শরীরের চাহিদা তৈরি হবে খাবার গ্রহণের জন্য। পাশাপাশি মোবাইল আসক্তির বিষয়টাও কিন্তু কমে যাবে এবং এখানে তার ভালো ঘুম হবে এবং পড়াশোনায়ও কিন্তু শরীর ভালো থাকবে, মন ভালো থাকলে পড়াশোনায় সে আগ্রহী হবে। এটা এই জায়গাটা আমাদের মধ্যে বেশি
1: একেবারেই যথার্থ বলেছেন যে আসলে প্রিয় শ্রোতা আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
4: প্রশান্ত কথা বলছি, খুলনা থেকে।
1: জি বলুন।
4: আরে আমার ছেলে মানে প্রশান্ত রেডি, কারণ কি যেকোনো বিষয়ে হঠাৎ করে শুধু রাগ করে।
1: নিশ্চয়ই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা শুনবো অতিথিদের কাছ থেকে, আমাদের সাথেই থাকুন। আসলে এই যে প্রসঙ্গগুলো ঘুরে ফিরে আসছে, মোবাইলে আসক্তি কিংবা খেতে চায় না, উনি বললেন যে ছেলে খুব জেদি, সব কিছুই আসলে পরিবার এবং বিদ্যালয়ের পরিবেশের কারণেই হয়তো হচ্ছে। তো এই যে আমরা ভীতিহীন পরিবেশ সৃষ্টির কথা বলছি এবং সুবর্ণা ম্যাডাম যথার্থই বলেছেন যে শিখনের ক্ষেত্রে এটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ যদি ভীতিহীন না হয় তাহলে শিখন স্থায়ী হয় না, শিখন কার্যকর হয় না। তো ভীতিহীন পরিবেশ তৈরি করতে গেলে আবার তাকে শাসন করার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কোথাও কোথাও হয়তো শিথিলতা প্রদর্শনের ব্যাপার চলে আসে। কিন্তু অভিভাবকদের জিজ্ঞাসা থেকে আমরা বুঝতে পারছি যে শিথিলতা প্রদর্শন করতে গেলে যে বিপত্তিগুলো ঘটে, যে এক ধরনের আসক্তি, মোবাইলে আসক্তি, খেতে চায় না। আর আপনি চমৎকারভাবে আমাদেরকে বললেন যে এর সমাধান হচ্ছে শিশুকে বেশি বেশি শারীরিক শ্রমের যে কাজগুলো, খেলাগুলো, সেইগুলোতে যুক্ত হয় এবং বাবা মা হিসেবে, শিক্ষক হিসেবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা, তাদেরকে সময় দেওয়া বিষয়।
3: তো
1: এই যে আমরা আলোচনাটি করছি আজকে, মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরি, এই পরিবেশ তৈরির ক্ষেত্রে আমি যদি জিজ্ঞাসা করি যে বিদ্যালয়ে পরিবেশ তৈরির ক্ষেত্রে আসলে ভূমিকাটি, মুখ্য ভূমিকাটি কে রাখবেন এবং কিভাবে রাখবেন?
0: বিদ্যালয়ে তো অবশ্যই শিক্ষকই রাখবেন, কারণ শিশু যতক্ষণ বাড়িতে থাকছে তখন অভিভাবকের, তারপর সে যখন স্কুলে যাচ্ছে আমরা নিশ্চিন্ত মনে আমাদের শিক্ষকদের হাতে ছেড়ে দিচ্ছি। তো শিক্ষকরা শ্রেণীতে আসেন এবং শ্রেণীতে বা শ্রেণীর বাইরে নানাবিধভাবে শিক্ষার্থীদের নিরাপদ এবং অভয় দেওয়ার মাধ্যমেই কিন্তু একটা শিখন প্রসেস বা প্রক্রিয়াটা চলে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময়
1: অর্থাৎ বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ সৃষ্টি করতে শিক্ষককেই
0: মুখ্য ভূমিকা পালন করতে হবে
1: সবচেয়ে বড়।
0: পালন করতে হবে শিক্ষককে। এবং দেখা যাচ্ছে যে ওরা ছোট বাচ্চা, দুইজন মারামারি করছে বা কোনো কমপ্লেইন থাকছে, ওটা কিন্তু শিক্ষককেই বলছে। শিক্ষক এই যে ব্যাপারগুলো উনি খুব মানে উচ্চ মানে শাস্তির ব্যবস্থা না করে সুন্দর করে বুঝিয়ে ওকে মানে ওর একটা মনে ভয় না দিয়ে ওকে আস্তে করে।
1: হ্যালো প্রিয় শ্রোতা,
5: নমস্কার।
1: নমস্কার, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
5: আমি সমরেশ বলছি।
1: জি বলুন।
5: স্যার বলছি, এই বাচ্চারা যে মোবাইল দেখে, মোবাইল টাচ মোবাইল,
1: জি,
5: এই মোবাইল দেখলে কি শিশু বিকাশের কোনো ক্ষতি হয়?
1: চমৎকার প্রশ্ন করেছেন, আমরা এর উত্তর জানবো অতিথিদের কাছ থেকে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ আপনাকে। আবারও সেই মোবাইলের প্রসঙ্গ, আপনি কথা শেষ করুন, তারপরে আমি
0: আপনি যেটা বলছিলেন আজকে প্রসঙ্গের সাথে খুব মানে সামঞ্জস্যপূর্ণ, যে আমরা বারবার বলছি যে অভিভাবকরা ভূমিকা মানে নিবে, তারপর মনস্তাত্ত্বিক কিছু ভিত্তি আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা বাস্তবায়ন হবে, একটা মূল প্রশ্ন হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়কে আমরা সমাজেরই একটা ক্ষুদ্র সংস্করণ বলে থাকি। তো এখানে ছোট বাচ্চাগুলো যখন যাবে, আস্তে আস্তে তাদের সব ধরনের বিকাশ, তাদের ব্যবহারের, তাদের শিষ্টাচারের, তাদের শিখনের মানে পাঠ্যপুস্তকের, এই সব কিছুর বিকাশ শারীরিক মানসিক বিদ্যালয় থেকেই হয়। কাজে বিদ্যালয়ে একজন শিক্ষকের অনেক বেশি ভূমিকা থাকে একজন শিক্ষার্থীর এই ছোট্ট মননে মানে প্রস্ফুটিত করার জন্যে। তো সেক্ষেত্রে শিক্ষককে আদর দিয়ে বা তাকে বুঝিয়ে মনস্তাত্ত্বিক থিওরিগত কিছু ব্যাপার তো ওনারও জানা আছে শিক্ষকের, সেই অনুযায়ী শিক্ষার্থীর মানে শিখনটা দিতে হবে।
1: অর্থাৎ আপনি যে কথাটা বলছেন খুবই স্পষ্ট, সেটা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে শিক্ষককে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আরেকজন শ্রোতার প্রশ্নে যাই, মোহাম্মদ আমিনুল ইসলাম। উনি বলছিলেন যে এই যে শিশু টাচ ফোন দেখছে, এতে আসলে শিশুর মেধা বিকাশ ব্যাহত হচ্ছে কিনা বা কোনো ক্ষতির মুখে পড়ছে?
3: নিঃসন্দেহে মেধা বিকাশ ব্যাহত হচ্ছে। আমরা জানি যে মোবাইলের যে ছোট ছোট শর্ট ভিডিওগুলো যে দেখি, আমাদের ডোপামিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেখান থেকে শিশুরা আনন্দ অনুভব করে, তাৎক্ষণিক মুহূর্ত আনন্দ অনুভব করে এবং এর মধ্যে আস্তে আস্তে ডুবে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, যার ফলে তার মেধা বিকাশ, সৃজনশীলতার বিকাশ চরমভাবে ব্যাহত হয়। তো এ থেকে উত্তরণের জন্য আসলে আমাদের অভিভাবক, শিক্ষক এবং আমাদের অনেক কিছুই করণীয় রয়েছে আর কি। বিশেষ করে কয়েকটা প্রশ্ন এখানে আসলো, সব প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু একই রকম, ভাত খেতে চায় না, জেদি, মোবাইল দেখে, মোবাইলে আসক্তি। এই জায়গাটাতে আমি একটু বলবো যে অনেক সময় আমরা অভিভাবক যারা রয়েছি, আমরা আমাদের শিশুদের সামান্য ভুলে আমরা ধমক দিই, একটি ভীতিকর পরিবেশ তৈরি করি। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি, তারাও অনেক সময় দেখা গেল যে কোনো বিষয়ে ভালোভাবে রেসপন্স করল না শিক্ষার্থী, সেখানে হয়তো আমরা তার মানসিকভাবে একটু শাস্তি দিই অথবা অপমান করি, এ ধরনের নানা ধরনের কর্মের মধ্যে নিহত হই। তো এক্ষেত্রে হয়তো সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, কিন্তু আলটিমেটলি শিশুর আগ্রহ, শিশুর কৌতূহল, শিশুর ভুল থেকে শেখার মানসিকতা, এই জায়গাগুলো ক্রমান্বয়ে মানে লোপ পায়, হ্রাস পায় এই জায়গাগুলোতে। তো আমাদের অবশ্যই শিশু যে ভুলগুলো রয়েছে, এই ভুলগুলোকে আমাদের পজিটিভলি দেখতে হবে।
1: একটা ফোন নিন
3: অবশ্যই। অবশ্যই
1: প্রিয় শ্রোতা,
5: ওয়ালাইকুম
1: সালাম, পরিচয় দিয়ে। জি জি বলুন।
5: আমি জানতে চাচ্ছি যে এটা এখন নেই কথা নয়, আমরা যখন বাচ্চা ছিলাম তখন টিচাররা মারধর করতো, খুব মারধর এগুলো করে। এখনো কিছু কিছু স্কুলে আছে টিচাররা ছাত্র ছাত্রীদের মারধর করে এবং বাড়ির কাজটা না করে আমাদের যে তুমি কাজ করে আমি কেন, তুমি অমুক কাজটা করো,
1: মারধর করা হতো, শাসন করা হতো, এখন সেটা করা হয় না কেন?
3: আমাদের শিক্ষা বিজ্ঞানে যত গবেষণা হয়েছে এবং আমাদের আলটিমেটলি শিক্ষণ পদ্ধতিতে আমরা গবেষণালব্ধ যে ফল, সেটি হচ্ছে যে শাস্তিমূলক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে ভালোবেসে, স্নেহ করে, তাকে আদর করে, যত্ন করে যদি কোনো শিক্ষা দেওয়া হয়, সেটা বেশি স্থায়ী হয় এবং তার বিকাশের ক্ষেত্রে, মেধা বিকাশের ক্ষেত্রে নিঃসন্দেহে খুবই ফলপ্রসূ হয়, যে কারণে আমাদের শিক্ষা বিজ্ঞানে শাস্তিমূলক বিষয়টিকে পরিহার করে সকল ক্ষেত্রে পজিটিভ যে রেনফোর্সমেন্ট সেটার ব্যবস্থা করা হয়েছে।
1: নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন প্রিয় শ্রোতা। আর আজকে আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলছি যে শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরির করার প্রক্রিয়াটা কি হবে এবং কেন গুরুত্বপূর্ণ, এটা যে শিক্ষা বিজ্ঞান সম্মত ব্যাখ্যা সেটাও আমরা সুবর্ণা ম্যাডামের কাছ থেকে শুনেছি, এবং পরিবারে কি করণীয় সেই আলাপগুলো আমরা করলাম, আপনাদের প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্বে আমাদের আজকের কুইজটি, আমি কুইজের যে প্রশ্নটি সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবং গত পর্বের কুইজ বিজয়ী নামও আমি ঘোষণা করব আর একটু পরের দিকে। তো আজকের কুইজটি প্রিয় শ্রোতা, যারা অংশগ্রহণ করতে চান একটু লিখে নিতে পারেন। আজকের কুইজ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে কার সবচেয়ে বড় ভূমিকা পালন করা উচিত। আমি প্রশ্নটি আরও একবার বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে কার সবচেয়ে বড় ভূমিকা পালন করা উচিত। এই প্রশ্নের উত্তর লিখে আমাদেরকে পাঠিয়ে দিন এই ঠিকানায়, GOB ফোন ইন পর্ব 2, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। আর উত্তর পাঠাতে হবে আগামী 16 আগস্টের মধ্যে। প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আপনি আজকের কুইজটি লিখে নিয়েছেন এবং সময় মতো উত্তর পাঠাবেন আশা করি। তো আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্বে শেষ দুজন অতিথির বক্তব্য শুনব। তার আগে আমি গত পর্বের কুইজ বিজয়ীর নাম বলে দিতে চাই। গত পর্বে আমাদের যে কুইজটি ছিল, প্রশ্ন করা হয়েছিল পানিতে ডোবা রোগীকে কখন CRP দিতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে রোগীর শ্বাসপ্রশ্বাস বন্ধ থাকলে। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী শ্রোতা হলেন মোহাম্মদ আকমল বিশ্বাস, মনিরামপুর, যশোর। মোহাম্মদ আকমল বিশ্বাস, আপনাকে অভিনন্দন। আমরা আগামী পর্বের বিজয়ীর জন্য অপেক্ষা করছি, আপনিও অংশগ্রহণ করতে পারেন। তো একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরি, এই বিষয়টি নিয়ে আমি অতিথিদের শেষ যে পরামর্শটি সুবর্ণা সরকার ম্যাডামের কাছে আসব, যে আমরা অভিভাবকদের জন্যে বা শিক্ষকদের জন্যে কী পরামর্শ রেখে যেতে চাই।
0: পরামর্শ ওটাই যে ছোট ছোট কোমলমতি শিশুরা, তারা অবশ্যই ভুল করবে, ভুল থেকে শিখবে। আপনারা মানে তাদের কোনো ভীতিকর কোনো সিচুয়েশন তৈরি না করে, তাদের মানসিক গঠন, এবং প্রত্যেকটা বাচ্চার মানসিক গঠন কিন্তু আলাদা, সেটা বুঝে সেই বাচ্চাটাকে সেভাবে আপনারা পরিচর্যা করবেন, তারা যাতে নির্ভয়ে নিশ্চিন্তে একটা খোলা পরিবেশে, সেটা বাড়িতে হোক সেটা স্কুলে হোক, তারা তাদের মনের ভাবনাটা প্রকাশ করতে পারে। তাহলে এভাবেই করে তাদের শেখাতে পারলে তাদের শিখনটাও দেখবেন দারুণ হবে, তারা নিশ্চিন্ত বোধ করতে পারে।
1: আমাদের সময় দেওয়ার জন্য এবং আজকের বিষয়টি নিয়ে চমৎকারভাবে কথা বলবার জন্য, পরামর্শ দেবার জন্য মোহাম্মদ আমিনুল ইসলাম, খুব ছোট করে যদি শেষ দিই।
3: আপনাকে ধন্যবাদ। আমি বলবো যে পারিবারিকভাবে অভিভাবকদেরকে অনুরোধ করব, আমাদের শিশুদের সাথে প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে হাসুন এবং খেলুন, বেশি বেশি করে খেলুন, বেশি বেশি করে সময় দিন, তাহলে আপনার শিশুর সৃজনশীলতা বৃদ্ধি পাবে, মেধার বিকাশ ঘটবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই আমাদের শিশুদেরকে সুন্দরভাবে স্বাগত জানানো, ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো, তাদের ক্লাসরুমকে আকর্ষণীয় করা, আনন্দময় করা, বন্ধুত্বপূর্ণ করা, এবং সর্বোপরি একটি চমৎকার পরিবেশ তৈরির মাধ্যমে আমরা আমাদের শিশুদের সৃজনশীলতা এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
1: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা। আমরা এতক্ষণ কথা বলছিলাম শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ তৈরির যে উপায় বা এর যে গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং আজকে দুজন অতিথি জনাব সুবর্ণা সরকার এবং জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম চমৎকারভাবে এই ভীতিহীন পরিবেশ তৈরির গুরুত্ব এবং কিভাবে আমরা ভীতিহীন পরিবেশ তৈরি করব এই বিষয়গুলো, এবং আপনাদের জিজ্ঞাসারও চমৎকার উত্তর ওনারা দিয়েছেন, সেজন্য দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রশ্ন করার মাধ্যমে, যারা আমাদেরকে শুনছিলেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই।

এতক্ষণ শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ফোন ইন প্রোগ্রাম শুনলেন। নির্দেশনায় মোহাম্মদ রুকনুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রযোজনায় তনুজা মণ্ডল।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে পাঁচ মেশালি গান। শুরুতেই দেশের গান শুনবেন শিল্পী শাম্মী আক্তার।

অনুষ্ঠানে এবারে রয়েছে একটি পল্লী গান শিল্পী আক্কাস আলী মণ্ডল। গানের কথা লিখেছেন মোহাম্মদ আনিসুল হক।

0: দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি।
1: প্রিয় শ্রোতা, শুনছেন পাঁচবি শ্যালী গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শ্যালী চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ পাঁচ মিশারি গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশের মানুষের পাশে থাকা। তিনি আজ চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও পুনর্বাসন অনুষ্ঠানে কথা বলেন। দেশের মানুষের উন্নয়নে সরকারি গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে শিল্প কারখানা স্থাপনে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, দেশে চলমান জ্বালানি পরিস্থিতির উত্তরণে আগামী 10 বছরে জ্বালানি পরিকল্পনা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এ সময় দেশে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করেন তারিক রহমান। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক, প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ শেষে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। বিকেলে হাটহাজারী সরকারি কলেজে পাঠিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেবেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং আগামী 20 আগস্ট জাতীয় সংসদের চেম্বারে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ বরিশালে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী 5 বছরে দেশজুড়ে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসের খান চৌধুরী। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদা জিয়া বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকে স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, শিশুদের তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। তবে সে অনুপাতে ওইভাবে বই লেখনী বা চল চিত্র গড়ে ওঠেনি। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করছে। এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ওমানের সঙ্গে আলোচনায় তিনি আশাবাদী এবং তেহরান ও মাস্কাটের মধ্যকার বৈঠকের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উপনীত হতে ইরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে। খেলার খবর ক্রিকেট। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওডিআই ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল টসে জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 32 ওভার 3 বলে 6 উইকেটে 115 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান। গ্রন্থনা ও উপস্থাপনা NAM সরওয়ারে আক্তার।
2: প্রতিটি মানুষের জন্ম থেকে বেড়ে ওঠা এক একটি সাতকাহন, নানা ঘাত প্রতিঘাত, সাহস সংগ্রাম আর সাধনার মাঝে জীবনের জলজলে দিনগুলো পার করে তাই যখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে কেউ পৌঁছে যান তার জীবন সায়াহ্নে, তখন ক্লান্তি আর অবসাদ ছেয়ে বসাটা খুব বেশি অপ্রত্যাশিত নয়। চির সবুজ মনের অধিকারী মানুষগুলোও কোথায় যেন একটু শূন্যতা খুঁজে পান। যাপিত জীবনের হিসেব মেলাতে বড্ড বেশি ব্যাকুল হয়ে পড়ে সময়। তবুও হাসি কান্না আনন্দ বেদনা অনুরাগ বিড়ম্বনা সব কিছুর মিশেলে আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি আমাদের জীবন যেন হয় কথাময় ছন্দময়। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কবিতা আবৃত্তির অনুষ্ঠান কথা ও ছন্দর আঙিনা থেকে। স্বগতোক্তির ভাবনাগুলো ছন্দের গাঁথুনিতে গেঁথে স্বরচিত কবিতার উচ্চারণে শুরুতেই এ আসরের সঙ্গী হয়েছেন শামিমা নাসরিন।
3: আমার মাকে আমি কোনো দিন কার্পণ্য করতে দেখিনি। দুষ্টুমি করেছি যতটা, ঠিক ততটাই মার খেয়েছি। অন্যকে কেন মেরেছি, অন্যের হাতে কেন মার খেয়েছি, দোষ যারই হোক, মায়ের কেলানি আমি কেবল পেয়েছি। রেজাল্ট যদি খারাপ হতো কত কথা শুনেছি, সেই কথার ভয়েই অবশেষে পড়াশোনায় মনোযোগী হয়েছি। তখন মায়ের কথাগুলো ভাঙা রেডিওর মতো বাজত, ভাবতাম মা কথা বলায় একটু যদি কৃপণতা রাখত। ভাত খেতে চাইতাম না, ছিল কথাই কথাই জিদ। থালা ভরে ভরে ভাত গিলিয়েছ, হয় পেটে ভাত ঢুকবে না হয় পিঠে কিল, খাওয়ানোতেও করনি কার্পণ্য কখনো। নিজে না খেয়ে আমায় খাওয়ানোর অর্থ বুঝিনি তখনো। অসুখ হলে বোঝা যেত তোমার কত কদর, যেই হাতে শাসন করো সেই হাতেই আদর। ছেড়ে দিয়ে পৃথিবীর সমস্ত হিসাব আমাকেই বাড়াতে তুমি ভালোবাসার হাত। ওষুধ খাইয়ে না ঘুমিয়ে রাত করেছো পার, আমাকে সময় দিতে কার্পণ্য ছিল না তোমার। প্রথম যেদিন তোমায় ছেড়ে দূরে গেলাম মা, তোমার চোখের কান্না আজও ভুলতে পারি না। ভেবেছিলাম তোমায় ছেড়ে থাকবো কত সুখে, দুদিন যেতেই বুঝতে পারি ভাত ওঠে না মুখে। শাসন তুমি যতই করো আদর ছিল বেশি, কত যত্নে রাখতে মাগো বুঝতে হলো দেরি। কথা বলতে খোঁজ নিতে তুমি কার্পণ্য শিখনি, তোমার ভালোবাসায় তাই মিটার বসেনি। কেমন আছিস, খেয়েছিস, কবে আসবি বাড়ি, রোজ রোজ একই কথা তবু শুনতে মিষ্টি ভারী। এইসব ভালোবাসার বিনিময়ে তুমি কিচ্ছু চাও না, আজীবন শুধু দিয়েই গেলে নিতে জানলে না। অথচ আমি বড্ড বেশি কার্পণ্য করে ফেলি, আলিঙ্গন করতে গিয়েও থেমে যাই, বলতে পারি না ভালোবাসি। আজও তোমার কাছ থেকেই ফোন আসে, আমি ভুলে যাই কাজের চাপে, তবু তোমার হয় না এতটুকু অভিমান। ক্ষমা করো মা গো, তোমার মেয়ে তোমার মতো হয়নি, সে যে বড্ড বেশি কৃপণ।
2: আমাদের নিত্যকার অধুনা জীবনে কত বেসামাল ব্যস্ততা, কত হিসেবের অঙ্ক কষা, এরই মাঝে মুখোশের আড়ালে যখন জোটে নিজের পানি ফিরে তাকাবার একটু অবসর, অন্তরের অন্তঃস্থলে কোথাও বেজে ওঠে ধ্বনি মর্মর, সুর জনারণ্য কোলাহল সবকিছু ছাপিয়ে একাকিত্বের মাঝেই তখন মানুষ যেন তার নিজেকে খুঁজে পায়। নিঃসঙ্গতাও উপভোগ্য হয়ে ওঠে তৃষিত হৃদয়ে। নিজেকে বিলিয়ে দিয়ে যখন ফুরাই এ জীবনের সব লেনদেন, তৃপ্তির সোনালি আভায় বিকশিত হয় মুখশ্রী।
4: গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খড় পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা, গ্রাম খানি মেখে ঢাকা।

তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তোরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার থান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই, দিয়েছি ভরে এত কাল নদী কুলে, যাহালো এ ছিনু ভুলে, সকলে দিলাম তুলে, থরে বিথরে এখন আমারে লহ, করুণা করে ঠাঁই নাই ছোট সে তরি।

0: মল্লিকা দাসের কণ্ঠে শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার আবৃত্তি। মানুষ যখন কুল হারিয়ে কুলের দেখা পায়, তৃপ্তির সোনালি আভায় যখন স্নান করে মানুষপট, তখন সে মনুষ্যত্বের দিশা পায়। পৃথিবীর এত এত সহায় সম্পদ, জাত পাত, উঁচু নিচু ভেদাভেদ সব কিছু ছাপিয়ে তখন জীবনের অর্থবাচকতায় মেলে মানবত্বার সন্ধান। এমন অনুভবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত সাম্যবাদী কবিতায় কণ্ঠ রেখেছেন পার্থ প্রতিম দাস।
1: গাহে সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ জেলা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ড শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবি সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসেছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট,

এইখানে বসে সামোসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক।

0: প্রথম প্রেম, নির্মল ভালোবাসা আর অস্ফুট আবেগের সেই ছুতে না পারা মেঘের ভেলার সন্ধানে কাটিয়ে দেয় অনেকটা জীবন। তবু মানুষ ভালোবাসে, অপেক্ষা করে আর বুকের গভীরে লুকিয়ে রাখে অধরা প্রেমের এক টুকরো রূপকথা। এমনই এক হৃদয়লক্ষ্য কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা, কণ্ঠায়নে মোহাম্মদ আবু হাশেম মিয়া।
1: আমি যখন ছোট ছিলাম খেলতে যেতে মেঘের দোলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এ ছেলেটার নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আম, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনব না যা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একে ঢাল তলোয়ার সেই তো একে রাজার কুমার, পক্ষী রাজে শুনব না ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়, খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বললাম তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঙের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভেজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসেই রইলাম, ভেজে এক শাখা পড় জামায়, গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলাবালি, যখন যারা আসবে মনে তাদেরই লিখব, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সেই রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লিখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি, বলছে ওরা কবির জন্য, আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও। হার মানিনি, কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে মাঠের পরে নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
0: শান্তির এক শান্ত পৃথিবীর স্বপ্ন দেখা হলেই চোখের কোণে রশ্রুদানায় সঙ্গোপনে ভালোবাসার দাবিদার হয়ে যায় মাটি ও মানুষ। প্রকৃতির বিশালতা যেমন সেই ভাবনাদ্বীপে দ্যুতি ছড়ায়, দেশপ্রেমের আচ্ছন্নতা তেমনি সেখানে অনুরাগের সিম্ফনি বাজায়। স্বদেশের কল্যাণী মুখের রেখা, নিবিড় অন্তরঙ্গতাই সেখানে দেশ মাটি মানুষের মাঝে আহ্বান জানায় অনির্বচনীয় সুখের জগতে।
2: স্বদেশ, তোমার মুখ আমার আশৈশব প্রার্থনার একান্ত সঙ্গীত, বেঁচে থাকার পরম ইচ্ছায় তোমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছি। কেমন নিবিড় যেন সপ্রেমে টেনে নেই তোমার দীর্ঘকায় শরীর, আমার শরীরে স্বদেশ তোমার সূক্ষ্ম ভালোবাসার শিল্পসম্মত ছাপ, হৃদয়ের উজ্জ্বল প্রকোষ্ঠে অন্তরঙ্গ সখার মতো নিশ্চল নিঃশব্দে ঝুলে আছে প্রগাঢ় বিশ্বাস নিয়ে। তোমার আদিগন্ত সবুজ চিৎকারে ছুটে যাই, তুলে ধরি স্ফিংসের মতন শক্ত সবল বাহু, রক্ষা করি প্রতিটি রোম।

0: মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবা নাই।
1: সমাজতত্ত্ব থেকে একটু কান ফেরানো যাক হৃদয়তত্ত্বের চর্চায়। নাগরিক ব্যস্ততার মাঝেও সামান্য অবসরে কোনো কোনো মন আঁখি মুদে ফিরে যায় স্মৃতির পাতায়। আধো বোঝা মন, আধো বোঝা নয়নে

0: হয়নি কোনো জটিল অন্ধকারে অথবা এক ভয়াবহ ষড়যন্ত্রের গহ্বরে। স্বদেশ, দেখো তোমার সমস্ত ভালোবাসায় আমার ভালোবাসা একাকার হয়ে মিশে আছে, কেমন নিবিড় অন্তরঙ্গতায়।
1: কবি দাউদ হায়দারের স্বদেশ তোমার মুখ কবিতার আবৃত্তি শুনছিলেন সালমানুল মেহেদি মুকুটের পরিবেশনায়। মা মাটি মানুষের এই ভালোবাসা যেন গ্রাম বাংলার অনিন্দ্য ঐতিহ্য, প্রাণোচ্ছ্বাস আর আতিথেয়তার অনুপ্রাস। ব্যাকুল আবাহনে সেখানে এক আত্মগরিমার ছাপ, আনন্দ অভিপ্রায়ে ছন্দের বাতাবরণে। পল্লীকবি জসিম উদ্দিনের নিমন্ত্রণ থেকে পাঠ করছেন কাজল ইসলাম।
2: তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানাটানি করি, বিনা সুতি মালা গাঁথিছে নিতই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গায়, গলাগলি করি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই, সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি ভরে দেবে বুঝি মায়া আর মমতায়। তুমি যাবে, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধর খানিতে, মেজে লয়ো নিরলাতে তেলাকুচা লতা গলায় পরিয়া, মেঠো ফুলে নিয় আঁচল ভরিয়া, হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে, তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে। তুমি যদি যাও আমাদের গায়ে, তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই, তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া, তোর সনে দেই মিতালে করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি। তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম, হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে, তুমি যদি যাও সে সব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো, আর যত গেও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে, হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে। তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা, যা দেখনি কাহারো করে কারেও দেব না। তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও, মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে, ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে। সন্ধ্যা হইলে ঘরেই ফিরে যাব, মা যদি বকিতে চায় মতলব কিছু আটিব, যাহাতে খুশি তারে করা যায়, লাল আলো আনে ঘুঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া, এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেব বহুতায়। খুব ভোর করে উঠিতে হইবে, সূর্যি ওঠারও আগে। কারেও কবি না, দেখিস পায়ের শব্দে কেহ না জাগে। রেল সড়কের ছোট খাদ ভরে ডানকিনে মাচা কিলবিল করে। কাদার বাঁধন গাথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায় আনিব কাহারও জানার আগে। ভর দুপুরেতে এক রাশ কাদা আর এক রাশ মাছ, কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ। ওরে মুখ পোড়া, ওরে বাদর, গালি ভরা মার অমনি আদর। কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ, যাবি তুই ভাই আমাদের গায়ে যেথা ঘন কালো গাছ। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায়, গাছের ছায়ায় বনের লতায়। মোর শিশুকাল লুকায়েছে হায়, আজি সে সব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তায়। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, তোরে নিয়ে যাব আমাদের গায়ে। ঘন পল্লব তলে লুকায়ে থাকিস, খুঁজে যেন কেহ পায় না কোনই বলে। মেঠো কোন ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পে। অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে।
1: কেবল অতিথিপরায়ণতাই নয়, আমাদের রোজকারের জীবনাচারে আছে সমাজবোধ, আছে একাত্মতাবোধ, আছে মানব জন্মের আলোড়ন, আছে আবেগ উৎসবের অনুরণন। সুখ দুঃখ হাসি কান্না এসব কিছুর মাঝেই মানব জন্ম সার্থক বুঝি, তা সে মানব জন্ম বলেই। মানুষ এই শব্দটি আমাকে বড় আলোড়িত করে। তসলিমা নাসরিনের এই কবিতাটি হোক আমাদের প্রান্তিক নিবেদন। কণ্ঠায়নে ফারজানা ইসলাম।
3: হ্যাঁ, এই শব্দটি আমাকে আলোড়িত করে। আমি কোনো মানুষবিহীন অরণ্যে বাস করতে পারি না। কোনো নিঝুম ঘরেও যদি মানুষ না থাকে গা ছমছম করে। সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্রের চেয়ে মানুষ দেখে উল্লসিত হয়েছিলাম বেশি। কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের চেয়েও বেশি সুন্দর মানুষ। কাশ্মীরের আকাশ ছোঁয়া পর্বতের চেয়ে বেশি সুন্দর মানুষ। ম্যানহাটনের উঁচু উঁচু বাড়ির চেয়ে মানুষ অনেক উঁচু। নায়াগ্রার জলপ্রপাতের চেয়ে বেশি ভালো লাগে মানুষের মনে যখন প্রেমের প্রপাত বয়। মানুষ এই শব্দটি আমাকে আলোড়িত করে বড়। না কোনো গিরিশৃঙ্গ, না কোনো ফুল, প্রজাপতি, নদী বা সমুদ্র, না কোনো অট্টালিকা, না কোনো হীরে সোনা, না কোনো বন বাদার, কিছুই আমাকে এত টানে না যত আমাকে টানে মানুষ। যত আমাকে গ্রাস করে মানুষ, যত আমাকে প্লাবিত করে মানুষ। মানুষ এই শব্দটির চেয়ে আর কোনো সুন্দর শব্দ আমি পাইনি জগতে।

কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা এন এ এম সরওয়ারে আক্তার, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

ঝিনুকমারা ছবির গান শুনছিলেন এন্ড্রু কিফির এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এবারে এ জীবন তোমার আমার ছবির গান শুনবেন মুজিব পরদেশির কণ্ঠে।

প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা আবারও সফর করবেন। সেখানে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়ার মাত্রই আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: মানুষের সঙ্গে অপকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।
1: আল্লাহু আকবার আল্লাহ

أشهد أن محمدا رسول الله.

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলার খাস বান্দাতারা যারা জমিনের উপর বিনয় সঙ্গে চলে। আল কোরআন প্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করছেন। হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান এখন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল।
1: অবজন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি, মুসলিম শরীফ। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো, মুসনাদে আহমদ। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, মুসলিম শরীফ। বাংলাদেশ বেতার খুলনা, প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিশ্চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সুরা লোকমান আয়াত 18-19।
3: বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করছেন। হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তো চলুন ঢাকা কেন্দ্রের আয়োজনে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা উপস্থিত রয়েছি চট্টগ্রাম জেলার হাটহাজারির সরকারি কলেজ মাঠে। আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছিলাম এই আয়োজনে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ লাল সবুজে পতাকায় মোড়ানো এবং সেই রঙের ছোঁয়ায় হৃদয়ে ধারণ করা বাংলাদেশ, সেই গাড়িটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, ধীরে ধীরে ধীর গতিতে এগিয়ে আসছে মঞ্চের একদম কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িতে বহন করছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন, তার সাথে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ যারা আছেন অনেকেই তার সফর সঙ্গে হয়েছেন। আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি, আবার আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই আয়োজনে এই হাটহাজারি এলাকার শুধু নয় বরং পুরো চট্টগ্রাম অঞ্চলে মানুষের মাঝে একটা আলাদা রকমের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এবং এই আয়োজনে একটি বিশেষ দিক রয়েছে, সেটি হল যে হাটহাজারি উপজেলার যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সকল পরিবার বা যে সকল মানুষ, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করা এবং সুবিধা বঞ্চিত পরিবারের গৃহ নির্মাণের জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির এই মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে তিনি এখানে এসেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের সহায়তা যেমন তিনি দেবেন, প্রতি পরিবারকে 1,00,000 টাকা করে অনুদান, ঠিক তেমনি 15 জন প্রতিবন্ধী যারা এই অঞ্চলে রয়েছেন দুস্থ প্রতিবন্ধী, তাদেরকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে 10,000 টাকা করে আর্থিক অনুদান তুলে দেবেন তিনি। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী সেই লাল সবুজের সবার আগে বাংলাদেশ, সেই হৃদয়ে ধারণ করা গাড়িটি, সেই রং এবং তুলির আঁচড়ে ওঠা সেই বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য যে গাড়িটি ছুটে চলেছে দেশের বিভিন্ন প্রান্তে, আজকেও কিন্তু সেই গাড়ি নিয়েই তিনি এই মঞ্চের পাশে উপস্থিত হয়েছেন। এবং আমরা এই অঞ্চলের মানুষের শুধু বলছিলাম যেটি, যে এখানে হাজারো লাখো মানুষের সেই কলরব এবং সবার মুখে সেই নামটি উচ্চারিত হচ্ছে তাদের প্রিয় নেতা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম, এবং স্বাগত জানানো হচ্ছে, শুভেচ্ছা স্বাগত জানানোর মধ্য দিয়ে এখানে নারী পুরুষ আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক নারী এবং শিশুরাও এখানে তাদের প্রিয় মানুষকে, শ্রদ্ধার মানুষকে এক পলক দেখবার জন্য তিনি সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের বলে রাখি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম এবং 1971 সালের 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরে অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি গঠন করেছিলেন জেড ফোর্স এবং মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভূষিত হন বীর উত্তম খেতাবে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রামে আমরা আগেই বলছিলাম যে একটা সাজ রব, পুরো চট্টগ্রাম অঞ্চল জুড়ে এক সাজ রব, সর্বস্তরের জনগণের আনন্দ উচ্ছ্বাস বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী অনেকগুলো কর্মসূচি তিনি রেখেছেন এখানে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন তিনি, ত্রাণ বিতরণ করেছেন এবং প্রতিবন্ধীদের শুভেচ্ছা উপহার হিসেবে নগদ টাকা তুলে দেওয়া, সেটিও তার কর্মসূচির মধ্যে কিন্তু রয়েছে। সকালবেলা তিনি নেমেই কিন্তু মহেশখালীর মাতারবাড়ির যে বিদ্যুৎ প্রকল্প সেখানে তিনি যে কার্যক্রম পরিচালনা হচ্ছে তিনি সেখানে উপস্থিত থেকে সেই মাতারবাড়ির সেই বিদ্যুৎ প্রকল্পের কর্মকাণ্ডগুলো তিনি প্রদক্ষিণ করেছেন, পর্যবেক্ষণ করেছেন। এবং বাঁশখালীতে তিনি অংশগ্রহণ করেছেন, সেখানেও কিন্তু বন্যা দুর্গত যারা পরিবার ছিল, সদস্য ছিল, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। ফটিকছড়িতে তিনি এসেছেন এবং পরবর্তী সময়ে তিনি এই হাটহাজারি থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন যে কর্মসূচি যেটি রয়েছে চট্টগ্রাম শহরের একটি স্থানীয় হোটেলে কিন্তু তিনি তার নেতৃবৃন্দের সাথেও কিন্তু একটি বৈঠক তিনি সেখানে করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বিএনপির নিরঙ্কুশ বিজয়, সেই বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম চট্টগ্রাম সফর, যে জন্য আজকের এই দিনটি এই চট্টগ্রাম অঞ্চলের বিশেষ করে এই হাটহাজারি অঞ্চলের যাদেরকে আমরা চোখের সামনে দেখছি এই মানুষদের কাছে কিন্তু তিনি সত্যি সবার যে অপেক্ষা সে মানুষটিকে দেখবার জন্য আজকে তাদের একটি বিশেষ দিন, তাদের প্রিয় মানুষকে কাছে পাবার দিন। আমরা জানি যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান চট্টগ্রামে যেমন প্রথম সফর করছেন, এর আগে এবছরেরই যে 25শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু তিনি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিয়েছিলেন। সেটিও এই অঞ্চলের মানুষের জন্য একটি স্মরণীয় দিন। তারপরে আজকের এই দিনটি পুরো চট্টগ্রামের জন্য অত্যন্ত স্মরণীয় এবং সেটি কক্সবাজারের একটি অংশ যেটি পড়েছে মাতার বাড়িতে, যেটি আমরা বলছিলাম সকালে কিন্তু তিনি সেখানে উঠে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের এই মঞ্চে উপস্থিত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে হাত নাড়িয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, হাস্যোজ্জ্বল মুখ, এবং এই অঞ্চলের সকল মানুষের সাথে তিনি হাত নাড়িয়ে কথা বলছেন। তাদের প্রিয় মানুষকে কাছে পেয়ে যে এই অঞ্চলের হাজারো লাখো মানুষ তাদের সেই হাসি মুখ বলে দিচ্ছে যে আজকে হাটহাজারি অঞ্চলের মানুষ খুশি এবং তাদের প্রিয় নেতাকে সাথে পেয়ে খুশি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কিন্তু মঞ্চে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ উপস্থিত। দেখতে পাচ্ছি আমরা যে মাননীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী সালুদ্দিন আহমদ, তিনিও কিন্তু সভাসঙ্গ হিসেবে আছেন। আমরা আপনাদেরকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা নিয়ে যাচ্ছি মূল মঞ্চে।
1: আজকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয়কে। এই হাটাজারি বাইজিদের মানুষ আপনার ছাত্রকে, আপনার কর্মীকে 1 লক্ষের উদ্বেগ ব্যবধানে বিজয় করেছে আপনার ধানের শীষ নিয়ে। আপনি আমাদের হাটাজারিতে এসেছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রিয় নেতা, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র এবং রাষ্ট্রদূত এবং এই এলাকারই সন্তান মীর মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেব, উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান রাউজান থেকে নির্বাচিত এমপি গিয়াসুদ্দিন কাদের সাহেব সহ আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের চট্টগ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। একই সাথে অতিথি হিসেবে এসছেন আমাদের জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডিফেন্স অ্যাডভাইজার প্রতিরক্ষা উপদেষ্টা জনাব মেজর শামসুল আরিফিন এবং বিডার চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো কর্মসূচি সামনে আছে এবং বিলম্ব হয়ে গেছে, আমি মাননীয় দুই স্থায়ী কমিটির সদস্যের অনুমতি নিয়ে আমি এই কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালে সরকারের পক্ষ থেকে বন্যা পরবর্তীতে পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছেন। তখন আমরা চিন্তা করলাম, যে শিক্ষা আমাদের নেতা আমাদেরকে দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে, আত্মমানবতার সেবায় আত্মনিয়োজিত করতে, তাই আজকে এই হাঁটাজারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 30টি পরিবারকে আমরা পুনর্বাসনের দায়িত্ব নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। আমি আর কাল বিলম্ব না করে যাদেরকে দিব তাদের মধ্যে কয়েকজনকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে ওনারা এসে মাননীয় প্রধানমন্ত্রী থেকে ওনাদের প্রতীকী যে উপহারটা দিচ্ছেন এটা নিয়ে যান। সাথে সাথে আপনারা নিচে বসার সাথে সাথে আপনাদেরকে বাকিটা যেটা অ্যাকচুয়াল দিবে সেটা পৌঁছে দেওয়া হবে। আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মোহাম্মদ আলাউদ্দিন আপনি মঞ্চে আসুন। মোহাম্মদ আলাউদ্দিন, প্রতিমা রানী শীল আবু কুরা বেগম দিদি
2: কালাদা বেগম সুজিত নন্দী
1: এখন আমাদের মাননীয় দুই স্থায়ী কমিটির সদস্যের অনুমতিক্রমে আমি আজকে আপনারা যাদের যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহ রহমান রহিম। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাইয়েরা, উপস্থিত মা বোনেরা, দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীবেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সকালবেলা এসেছিলাম মাতার বাড়িতে। এই জন্য গিয়েছিলাম আমি সকালবেলায় যে ওখানে আমরা কিভাবে সেই জায়গাটাকে উন্নত করতে পারি, সেখানে বিদ্যুতের ব্যবস্থা আরো, যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা আরো, অথবা মিল ফ্যাক্টরি কি করা যায়, অর্থাৎ আমরা যাতে আমাদের দেশের যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায়, সারাদিন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। শুধু তাই নয়, এই যে আপনারা যে এই যে নির্বাচিত করেছেন বিএনপি সরকারকে, যে নির্বাচিত করেছেন এই বিএনপি সরকার কিন্তু আপনাদের সরকার, এবং সেজন্যই আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। কি ছিল সেই প্রতিশ্রুতি? প্রতিশ্রুতিগুলো ছিল আমাদের যে আমরা এই দেশের নারীদের অবস্থার পরিবর্তন করতে চাই, তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করতে চাই। সেজন্যই কিন্তু আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, এবং আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছিলাম। একই সাথে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের জন্য সহযোগিতা করার জন্য আমরা কৃষক কার্ড দেব কৃষক ভাইদের জন্য, সেই কাজটি আমরা শুরু করেছিলাম। আমরা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে, দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে, তাহলে আমরা সারা বাংলাদেশে যে যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার এক সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি, ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়, আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না, সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় স্বাস্থ্য, যে উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তীতে দেশের যে খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে আমরা, যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে সেই হসপিটালকে আমরা 101-এ 50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্যসেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেব সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা ড্রেসের স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি, যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে এই দেশের মানুষের ভাগ্যও একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়েই সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচন গ্রহণ অংশগ্রহণ করেছিল, এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রামে দেশি বিদেশি বহু কল মানুষের বিনিয়োগের কলকারখানা আছে, আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের এই চট্টগ্রামের মানুষ ব্যবসার সাথে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের ব্যবসাতে চট্টগ্রামের মানুষ দেশের অন্যান্য জায়গার তুলনামূলকভাবে বেশি মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে। কাজে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার, কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশেই হোক বিদেশি হোক ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, এবং যদি দেশের শিল্প কারখানা গড়ে উঠে ব্যবসা সম্প্রসারিত হয় তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপরে তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি, এবং ইনশাল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে, জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ জানে এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে সেটি একমাত্র শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কেউ রাজনীতি করে থাকে, কোন রাজনৈতিক দল যদি রাজনীতি করে থাকে, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি করেছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে শহীদ জিয়ার সময় এবং দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন দেশে শিক্ষার ব্যবস্থা কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছিল, দেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছিল, দেশে ব্যবসা বাণিজ্য মিল কারখানা কিভাবে গড়ে উঠেছিল। আজকে আবারও আপনাদের সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা বিভ্রান্তি ছড়িয়ে সেই কাজগুলোতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে, আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীর বহু দেশ আছে যেই দেশগুলো আমাদের মতন আমাদের সাথেই স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দেশগুলো আজকে অনেক এগিয়ে চলে গেছে, কিন্তু বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেশের উন্নয়নে, মানুষের ভাগ্যের উন্নয়নে আজ আর কোনো বাধা মানব না। আজ আপনারা দেখেছেন যে এখানে সামান্য কয়েকজন মানুষকে আমরা দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, ঠিক যেভাবে আমরা চেষ্টা করছি যে মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য, কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে সহযোগিতা করার জন্য। কারণ প্রথমে যেই কথাটি বলেছি যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের জন্য রাজনীতি করে, বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের মানুষের জন্য রাজনীতি করে। কারণ সকল সময় বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা বলে থাকে যে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল সকল কিছু সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই অনুষ্ঠানে আসুন আমরা একটি প্রতিজ্ঞা করি, আমরা একটি শপথ গ্রহণ করি যে দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আছেন আমার সাথে আপনারা? ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা। আর আজকে দেখেছেন এই সরকার চট্টগ্রাম থেকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দিয়েছে। যেহেতু সরকারে চট্টগ্রামের 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, ইনশাল্লাহ চট্টগ্রামের উন্নয়ন কোনো বা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সমগ্রভাবে সমগ্র চট্টগ্রাম ধীরে ধীরে যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, আসুন, আমাদের সামনে লক্ষ্য একটাই, আমাদের সামনে উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা একটি কথা বলে থাকি, সেই জন্যই আমরা একটি স্লোগান দিয়ে থাকি, করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে। আসুন, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমাদের শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।

0: আমাদের শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এবং সুবিধা বঞ্চিত 30টি পরিবারের গৃহ নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির মানবিক সহায়তা কর্মসূচি, এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিনি শুধু মানবিক সহায়তার জন্য সেই পরিবারকে অনুদান হিসেবেই প্রদান করেননি, বরং 15 জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার প্রদান করলেন। এর মধ্য দিয়েই আজকের এই অঞ্চলের যে হাটহাজারির অঞ্চলের মানুষের আরেকটি চাহিদা ছিল, যেটি স্বাস্থ্যসেবা খাতের, সেটিও কিন্তু তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ঘোষণা দিয়েছেন যে 50 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে উপজেলার, সেটিকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা। এই অঞ্চলকে নাগরিক বান্ধব যে অঞ্চল হিসেবে আরও বেশি করে এই অঞ্চলের মানুষের যে চাহিদা, সে চাহিদা পূরণের বর্তমান সরকার কাজ করবে বলেও কিন্তু তিনি অভিমত ব্যক্ত করেছেন, এবং তিনি সে এই অঞ্চলের সকলের কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। সবার আগে বাংলাদেশ, সেটি তিনি বারবার উচ্চারণ করেছেন, এবং সেটি এখানকার যারা উপস্থিত রয়েছেন তাদের সবার মুখ দিয়েও সেটি উচ্চারণ করেছেন যে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আজকের এই হাটহাজারির যে আয়োজন সেটি তিনি সমাপ্ত করলেন, এবং পরবর্তী আয়োজনে তিনি চট্টগ্রাম শহরের একটি স্থানীয় হোটেলে স্থানীয় নেতাকর্মীদের সাথে তিনি একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন, তার মধ্য দিয়ে আজকের আয়োজনের সমাপ্তি হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা হাটহাজারির এই উপজেলার এই সরকারি কলেজ মাঠে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলাম। আমরা এই আয়োজনটিকে আপনাদের সবার কাছে পৌঁছে দেবার জন্য চেষ্টা করেছিলাম। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ বেতারের সাথে থাকার জন্য। জানিয়ে দিব আজকের এই সরাসরি সম্প্রচার কার্যক্রমের ধারা বর্ণনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রকৌশলী উত্তম চন্দ্র গোপ ও রাসেল আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মারুফ রবিউল আওয়াল ও মোহাম্মদ খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচার সমন্বয় করলেন ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, এবং এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনা ছিলেন ASM জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, চট্টগ্রামের হাটহাজারি উপজেলার সরকারি কলেজ মাঠ থেকে চলুন আপনাদের ফিরে নিয়ে যাই জাতীয় বেতার ভবন স্টুডিওতে। সবার জন্য নিরন্তর শুভকামনা।
1: এতক্ষণ চট্টগ্রাম জেলার হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
2: বাংলাদেশ বেতার খুলদা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করছেন। হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। শুনতে পেয়েছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।
3: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: ধন্যবাদ। আসুন প্রিয় শ্রোতা, আসুন জেনে নেই এই মাসে চাষাবাদ সম্পর্কে। সঠিক সময় বীজ বপনের মাধ্যমে কৃষিতে সফলতা নিশ্চিত করা সম্ভব। শুরুতে আমরা আমন ধান সম্পর্কে জানব। এই সময়ে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম। চারার বয়স 30-40 দিন হলে জমিতে রোপণ করতে হবে। রোপা আমনের অনুকূল পরিবেশ উপযোগী উন্নত জাতগুলো হল BR-10, বিড়িধান 30, 32, 33, 34, বিড়িধান 38, 39, বিড়িধান 62, 71, বিড়িধান 72, 75, বিড়িধান 79, 80, বিড়িধান 87, বিড়িধান 90, 91।

0: 93, বিধান 94, 95, বিধান 103, হাইব্রিধান 4, 6, বিনাধান 7, 11, বিনাধান 16, বিনাধান 17, বিনাধান 22, বিনাধান 23, প্রতিকূল পরিবেশ উপযোগী উন্নত জাত চাষ করতে হবে। খরাপ্রবণ এলাকাতে নাবি রোপার পরিবর্তে যথাক্রমে আগাম রোপা আমনের, যেমন বিধান 33, 39, বিধান 56, 57, বিধান 66 এবং বিধান 71 এসব। লবণাক্ত ও লবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে বিধান 73, 78, অলবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে বিধান 76, 77 এবং জলাবদ্ধতা সহনশীল জাত বিধান 79 চাষ করতে পারেন। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ধান ক্ষেতের পাশে বাঁশের কাঞ্চি বা ডাল পুঁতে দিতে হবে, যাতে পোকা খেকো পাখি বসতে পারে ও ক্ষেতের পোকা ধরে খেয়ে ফেলতে পারে।
1: আচ্ছা, অনেক জায়গায় তো হচ্ছে যে ইয়েও নষ্ট হয়ে গেছে না, ওই যে বীজ নষ্ট হয়ে গেছে না আমন ধানের। আচ্ছা আপা, এই সময় পাট সম্পর্কে, পাট চাষ সম্পর্কে কিছু বলেন।
0: এই সময় ক্ষেতের অর্ধেকের বেশি পাট গাছে ফুল আসলে পাট কাটতে হবে, এতে আশের মান ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। মুক্ত জলাশয় ও স্বল্প পানিতে পাটের পচন ভালো হয়। পাট পচানোর জন্য আটি বেঁধে পাতা ঝরানোর ব্যবস্থা নিতে হবে এবং জাগ দিতে হবে। ইতিমধ্যে পাট পচে গেলে আঁশ সরানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আঁশ সারিয়ে ভালো করে ধোয়ার পর 40 লিটার পানিতে 1 কেজি তেঁতুল গুলে তাতে আঁশ 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এতে উজ্জ্বল বর্ণের পাট পাওয়া যায়। যেখানে জাগ দেওয়ার পানির অভাব হয় সেখানে রিবন ডেটিং পদ্ধতিতে পাট পচাতে পারেন, এতে আঁশের মান ভালো হয় এবং পচনের সময় খুব কম লাগে। আর বন্যার কারণে অনেক সময় সরাসরি পাট গাছ থেকে বীজ উৎপাদন সম্ভব হয় না, তাই পাটের ডগা কেটে উঁচু জায়গায় লাগিয়ে তা থেকে খুব সহজেই বীজ উৎপাদন করার ব্যবস্থা নিতে হবে। পাটের ভালো বীজ পেতে হলে দেশি পাট বীজ এ মাসে বপন করতে পারেন। সারিতে বপন করে প্রতি শতাংশ জমিতে 16 গ্রাম তোষা 20 গ্রাম দেশি বীজ বপন করতে পারেন, আর ছিটিয়ে বপন করলে শতাংশে 20 গ্রাম তোষা এবং 24 গ্রাম দেশি পাটের বীজ বপন করতে হবে। শাকসবজির ক্ষেত্রে এখন আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি লাগাতে পারেন। সেক্ষেত্রে ফুলকপির আগাম জাত মধ্য শ্রাবণ থেকে মধ্য ভাদ্র মাসে বপন করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাতের মধ্যে দুটি মাঝারি আগাম জাত রয়েছে, যেমন বাড়ি ফুলকপি 1 যেটা রূপা নামে এবং বাড়ি ফুলকপি 2। উভয় জাত দুটির জীবনকাল 95 থেকে 120 দিন। এগুলো বীজ উৎপাদনের জন্য খুব ভালো এবং বাংলাদেশের সর্বোচ্চ চাষাবাদের উপযোগী। বাড়ি ফুলকপি 1 জাতটিকে চারদিকে পাতা দ্বারা আংশিক ঢাকা থাকে। আর বেসরকারি বীজ কোম্পানির মধ্যে জনপ্রিয় আগাম ও হাইব্রিড জাতগুলোর মধ্যে রয়েছে স্নোবল, টপিক্যাল স্নো, 55, কিরণ, কেস, শাইট, আর্লি হোয়াইট, হোয়াইট মার্বেল ইত্যাদি। আর যদি কেউ রঙিন ফুলকপি চাষ করতে চান, তার মধ্যে বর্তমানে আমরা জানি যে রঙিন ফুলকপির মধ্যে ভিটামিন এ সমৃদ্ধ ক্যারোটিন, সেগুলোর মধ্যে কিছু জাত আছে ইয়েলো স্টার, ভেনেটিনা, পিঙ্ক বা গোলাপি জাতের রঙিন ফুলকপি চাষ করে কৃষকরা বাজারে দাম ও মুনাফা পাচ্ছেন। আর বাঁধাকপির কিছু জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে এক্সপ্রেস ক্রস, ওয়াই ক্রস, অ্যাটলাস 70, টোকিও প্রাইড, গ্রিন এক্সপ্রেস, লিও 80, সেভয়, রুবিবল ইত্যাদি। এবং বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত দুটি বাঁধাকপির জাত হচ্ছে প্রভাতী ও অগ্রদূত, এবং এই দুটি জাত জীবনকাল 100 থেকে 120 দিন। আপনারা চাইলে এখনই যে শীতকালীন সবজির অগ্রিম চাষাবাদ করতে পারেন। হ্যাঁ, আর আমরা জানি যে ব্রোকলি খুবই পুষ্টিকর একটি সবজি। দেশি উদ্ভাবিত কিছু জাত আছে ব্রোকলির, সেগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক মানে গবেষকদের নিরলস প্রচেষ্টায় দেশে উচ্চ ফলনশীল বাড়ি ব্রোকলি 1 জাতটি মুক্তায়িত হয়েছে, যা আমাদের আবহাওয়ায় চমৎকার ফলন দেয়। এছাড়া দেশে বহুল ব্যবহৃত সফল বিদেশি জাতগুলোর মধ্যে রয়েছে গ্রিন ক্রাউন, ট্রপিকানা, প্রিমিয়াম ক্রপ, গ্রিন কমেট, গ্রিন ডিউক, টপার 43, ডান্ডি, ইটালিয়ান গ্রিন, স্প্রাউটিং টেক্সাম 107 এবং ওয়ালাম 29।
1: মেলা শত সুন্দর সুন্দর নাম আপা।
2: আচ্ছা আপা, অনেক তো শুনলাম যে এবার আমি একটু জানতে চাই ফল এবং গাছপালা এই যে এখন আমরা কিভাবে এটার ব্যবস্থা গ্রহণ করতে পারি।
0: ফলের ক্ষেত্রে বিদ্যমান আবহাওয়ায় উদ্যান ফসল যেমন ডালিম গাছে ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ বা লেবু গাছে লিপ মাইনার পোকার আক্রমণ দেখা দিতে পারে। সেজন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সঠিক সময় সঠিক বালাইনাশক ব্যবহার করতে হবে। আর পেঁপে গাছে এখন এই সময় সাধারণত মিলিবাগ পোকার আক্রমণ হতে পারে। যদি আক্রমণ হয়ে থাকে তাহলে ফেনিট্রিয়ন 50 cc পানিতে মিশিয়ে স্প্রে করে ভালোভাবে গাছ ভিজিয়ে দিতে হবে। আর সবশেষে গাছপালা, এখন সারা দেশে গাছ রোপণের কাজ চলছে। ফলদ, বনজ ঔষধি, বৃক্ষজাতীয় গাছের চারা বা কলম রোপণের ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত স্থান নির্বাচন করে এক হাত চওড়া এবং এক হাত গভীর গর্ত করে অর্ধেক মাটি এবং অর্ধেক জৈব সারের সাথে 100 গ্রাম TSP এবং 100 গ্রাম MOP ভালো করে মিশিয়ে দিতে হবে। সার ও মাটির মিশ্রণ গর্ত ভরাট করে রেখে দিতে হবে এবং 10 দিন পরে গর্তে চারা বা কলম রোপণ করতে হবে। ভালো জাতের মানসম্পন্ন চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর গোড়ার মাটি তুলে দিতে হবে এবং খুঁটির সাথে সোজা করে বেঁধে দিতে হবে এবং গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য চারা রোপণ করার পর চারা চারপাশে খড়া বা বেড়া দিতে হবে। এবং গাছপালা যদি এখন বর্ষার সময় যদি পানি বেশি থাকে গাছে, ছোট গাছে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে এবং যদি বৃষ্টি থাকে তাহলে পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে
1: বৃষ্টি যদি না থাকে খরা হয় পানি দেওয়া লাগবে, তাই না? আর বেশি পানি জমি থাকলে সেগুলো বাইরে করে দেওয়া লাগবে।
0: আর তুলার ক্ষেত্রে রংপুর, দিনাজপুর অঞ্চলে আগাম শীত আসে, সেজন্য এসব অঞ্চলে এ মাসের মধ্যে তুলার বীজ বপন করতে হবে।
3: তো এই ছিল না আজকের এ সপ্তাহের কৃষি। পরিবেশন করলেন আমাদের আপা ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি। তাকে অনেক ধন্যবাদ।
4: আসসালামু আলাইকুম আপা।
5: ওয়ালাইকুম আসসালাম। উনি
6: আমাকে পরিণমা।
5: ও আচ্ছা, বসুন বসুন।
6: ডাক্তার আপা, দিন দিন আমার এই হাঁটু আর এই মাজার বেদনায় পারতাছি না।
5: আচ্ছা,
6: চোখেও ঝাপসা দেখতাছে কিছুদিন ধরে।
5: দেখি দেখি, হ্যাঁ হাঁটুটা সোজা করো। হ্যাঁ, এইভাবে এইভাবে। আর একটু
6: কষ্ট হয়, কষ্ট হয় আপা।
5: আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কোমরটা দেখি। হ্যাঁ, এখানে ব্যথা?
6: এখানে ব্যথা,
5: এখানে ব্যথা পাও? আর এখানে এখানে
6: না না এখানে না।
5: তা হবু, কতদিন হলো এই সমস্যা?
6: তাও তো এই 2 সপ্তাহ হয়েছে আপা।
5: আচ্ছা, হুবুর খাবার দাবার কেমন?
7: দুধ, ডিম, কলা কিছুই খাইতে চায় না। বাজারে কত রকম মাছ আছে উনি আনতে চায় না। আর সামুদ্রিক মাছ তো ঘরেই আনবো না।
5: বলেন কি
7: হুবু,
5: তুমি জানো এই সামুদ্রিক মাছ তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ ছিল?
6: কোন কি আপা?
5: সামুদ্রিক মাছে ওমেগা-3, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে, যা অনেক জটিল রোগ থেকে আমাদের রক্ষা করে। এই যে তোমার জয়েন্ট পেইন, তোমার একার নয়, বহু মানুষের এরকম ব্যথা হয়। কারো কারো অস্থি সন্ধিগুলো ব্যথা সহ ফুলে যায়। আর নিয়মিত সামুদ্রিক মাছ খেলে রিউমেটিক আর্থারাইটিসের উপসর্গ পর্যন্ত কমে যায়।
7: ডাক্তার আপা, এইবার থাইকা কোন কোন মাছ বাজার থেকে আনবো? উনারে কইয়া দেন।
5: মানে যেটা চাইবে সেটাই আনতে পারো, যেমন ইলিশ, কোরাল, হ্যাঁ হতে পারে রূপচান্দা, বাইলা, চিংড়ি, ফোপা, লুট্টা, লাখাও খেতে পারেন। তবে সব মাছের স্বাদ কিন্তু এক নয়, তাই এক এক সময় এক এক রকম মাছ খেতে পারলে ভালোই লাগবে। আরো বড় কথা হচ্ছে এসব মাছে প্রচুর মিনারেল ও ভিটামিন রয়েছে।
6: তাইলে তো আপা এইসব সামুদ্রিক মাছ ছোট বড় সবাই খেতে পারে না?
5: অবশ্যই পারে। সামুদ্রিক মাছ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, সহজে হজমযোগ্য আমিষের যোগান দেয়, আর ওই ডায়াবেটিস রোগীদের উপকারে আসে।
6: ও পরিণমা, চলো বাজার থেকে আজই পছন্দ মতো সামুদ্রিক মাছ কিনে বাড়ি যাই।
7: তাই চলেন। আর আজ থেকে আমগমত আপনারাও সামুদ্রিক মাছ নিয়মিত খান,
5: কারণ সামুদ্রিক মাছ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
3: তুমি বুঝলে তো যে সামুদ্রিক মাছের প্রয়োজনীয়তা কি? আচ্ছা, এখন তো আমাদের মোটামুটি পানি কমে গেছে, যেসব জায়গায় পানি উঠছিল দ্রুত কিন্তু আগাছা পরিষ্কার করতে হবে যাতে পুষ্টি এবং আলো নিয়ে প্রতিযোগিতা না হয়। আর যেসব ফসল পরিপক্ক হয়ে গেছে, আবহাওয়া তো এখন অনুকূল হয়ে যাওয়ার ফলে, তা দ্রুত সম্ভব সংগ্রহ করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে নতুন করে জলাবদ্ধতা বা পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা তা নজরে রাখতে নিয়মিত জমি পরিদর্শন করতে
1: হবে। মাঠ পরিচর্যা বাড়াইতে
3: ঠিক। তো এতক্ষণ প্রিয় শ্রোতা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চল আমরা উঠি।
2: আচ্ছা চলো যাই।

0: আরে লাইন দাবে না রে ভাই,
1: ভাই লাইন দিচ্ছি না।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি রাবেয়া সুলতানা শিউলি,
1: আমি জাবেদ কারদার,
2: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে। শিল্পী রুনা লায়লা ও ইন্দ্র কিশোর, বাণীচিত্র, দুই জীবন।

শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। অনুরাগ ছায়াছবির এই গানটি শুনবেন মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে।

সৈনিক ভাই ও বোনেরা, এবারে ছায়াছবি তোর কারণে বেঁচে আছি, শিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খান।

ও আমার উড়াল পঙ্খীরে, যা যা তুই উড়াল দিয়ে যা। চন্দ্রকথা ছায়াছবির এই গানটি শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে।

আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে ছায়াছবি স্বামীর সংসার, শিল্পী সামিনা চৌধুরী ও এস আই টুটুল।

0: কেন এমন বলা হয় জানে না তো এই হৃদয়। সামিনা চৌধুরী ও এস আই টুটুলের গাওয়া গানটির সাথে শেষ হল চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দূরবার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবেয়া সুলতানা শিউলি,
1: আমি জাবেদ কারদার
2: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল জয়ের জন্য 170 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 37 ওভারে 2 উইকেটে 161 রান করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল 44 ওভারে সবকটি উইকেট হারিয়ে 169 রান করে। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 1-0 এগিয়ে রয়েছে। টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। আগামী বুধবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 দুদলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাংলাদেশ সময় বেলা 4:45 শুরু হবে। 5 ম্যাচ সিরিজে আফগানিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাওতে বাংলাদেশ সময় সকাল 6:00 শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দলকে পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। আগামী মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের ফরটিস এফসি কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ক্লাবের মুখোমুখি হবে। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রথম অভিযান জয় দিয়েই স্মরণীয় করে রাখতে প্রতিটি প্রস্তুতি নিচ্ছে ফরটিস এফসি। উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লীগ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী লিমিটেডের এফসি চ্যালেঞ্জ লীগে খেলার কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞা জড়িত জটিলতার কারণে তারা এখন খেলতে পারছে না। গাজীপুরের কালীগঞ্জে রাঙামাটিয়া আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টে রাঙামাটিয়া পূর্বপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাঙামাটিয়া পূর্বপাড়া ফুটবল একাদশ 2-1 গোলে রাঙামাটিয়া পশ্চিমপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। স্থানীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি চ্যালেঞ্জ লীগে অংশ নিতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এখন জর্ডানে রয়েছে। আগামী মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। ম্যাচটি স্থানীয় সময় রাত 8:00 অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 20 এশিয়া কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর উজবেকিস্তান অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার থেকে। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গাছ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এক বন্ধু, তাই বেশি করে গাছ লাগান, আপনার চারপাশ সবুজ করে তুলুন। আর হ্যাঁ, সংসার জীবনের শুরুতেই গড়ে তুলুন পরিকল্পিত উপায়ে ছোট পরিবার, জীবনের জন্য নিশ্চিত করুন সুখ ও সমৃদ্ধি। বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের আজ অনেক অনেক চিঠি এসে জমা হয়েছে, ইমেল তো আছে, আর এই সব চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
2: শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডাকবাক্সে আপনাদের স্বাগত, আশা করি সবাই ভালো আছেন।
1: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ শামীম শরীফ। আপনার দুটি চিঠি পেয়েছি, পড়ছি। পুষ্টি সেল আমার প্রিয় সেল, পুষ্টি সেলের কাছে আমি আমার মনের ভাব অনায়াসে প্রকাশ করতে পারি এবং এসএল আমার মনের কথা বোঝে। পুষ্টি সেলের সকল কলা কুশলীকে জানাই স্যালুট। প্রতিটি অনুষ্ঠানে সচেতনতার কথা থাকে এবং আমি নিয়মিত শুনে থাকি।
2: মোহাম্মদ শামীম শরীফ, ধন্যবাদ আপনাকে চিঠির জন্য। আপনি সচেতনতার কথা বলেছেন এবং উল্লেখ করেছেন যে গর্ভবতীর স্বাস্থ্য ও যত্ন, কিশোর কিশোরীদের শারীরিক মানসিক যত্ন বিষয়ে সচেতনতামূলক তথ্য পাচ্ছেন। আবারও লিখবেন, ধন্যবাদ আপনার আরো একবার চিঠির জন্য।
1: মোহাম্মদ আরমান মোল্লা 2500 নারায়ণগঞ্জ থেকে আপনারও দুটি চিঠি আমরা পেয়েছি। লিখেছেন, ঢাকা বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সূচনা ধ্বনি শুনলেই মনে হয় যেন সুখের ছোঁয়া হাতছানি দিয়ে ডাকছে। বাংলাদেশ বেতার আমার প্রিয় একটি গণমাধ্যম এবং সচেতনতামূলক তথ্য নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের শিক্ষামূলক প্রতিটি অনুষ্ঠান থেকে অবিরাম সচেতনতার বার্তা পাই। বুধবারে এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের সাপ্তাহিক নাটক থেকে অনেক সমস্যার সমাধান পাই।
2: মোহাম্মদ আরমান মোল্লা, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত আমাদের কাছে চিঠিও লিখে থাকেন। আপনার ভালো লাগার কথা জেনে আমাদের ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
1: গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার দীর্ঘ চিঠি পেয়েছি এবং আপনি অনেক প্রশংসা করে লিখেছেন যে কোন কোন অনুষ্ঠানগুলো আপনার কাছে ভালো লাগে। আরো লিখেছেন, আমরা নিজেরা বেতার শুনব এবং অন্যকে শোনার জন্য উৎসাহ দিব। ধন্যবাদ জানাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে জীবনের কথা প্রচার করার জন্য।
2: অনেক ধন্যবাদ মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনি নিজে অনুষ্ঠান শোনার পাশাপাশি অন্যদেরকেও শুনতে আহ্বান জানিয়েছেন। আশা করি সব সময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
1: তাবারাকা, আপনি চিঠি লিখেছেন সোনাডাঙ্গা খুলনা থেকে এবং দীর্ঘ চিঠিতে আপনি অনেক কথাই লিখেছেন। বাংলাদেশ বেতারের জনসংখ্যা বিষয়ক অনুষ্ঠানগুলো জীবন ঘনিষ্ঠ, একজন মানুষের প্রয়োজনীয় সকল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো থেকে নিয়মিত প্রচার করা হয়। ব্যক্তিগতভাবে প্রায় 2 যুগেরও অধিক সময় আমি বেতারে প্রচারিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেয়ে উপকৃত হয়েছি, যার ঋণ শোধ করা আমার সাধ্যের অতীত। বিশেষ করে আপনি কেমন আছেন, এসো গড়ি ছোট পরিবার, জীবন্তিকা নাটক সহ পুষ্টি বিষয়ক অনুষ্ঠানগুলো অতীতের ন্যায় বর্তমানেও আমাকে এবং

0: আমার পরিবারের সদস্য সহ পরিচিত জনদেরকে দারুণভাবে উপকার করে চলেছে। এত সহজে এবং বিনামূল্যে বেতারের মতো আর কোন গণমাধ্যমে পরামর্শ পাওয়া যায় কিনা আমার জানা নেই।
1: তাবারাকা, আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন, শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান, অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন জেনে আমাদের ভালো লাগলো।
0: আনিসুর রহমান নোয়াবেকি সাতক্ষীরা থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, 8 জুলাই প্রচারিত আপনি কেমন আছেন পর্বে বাচ্চাদের নিউরো সমস্যার কথা ও প্রতিকার ভালো লেগেছে।
1: আনিসুর রহমান, 8 জুলাই তারিখে প্রচারিত অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
0: শিকদার ইসাহাক আলী, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, আপনার 3টি চিঠি পেয়েছি। 1টি চিঠিতে আপনি অভিযোগ করেছেন এবং অন্য চিঠিতে আপনি ভালো লাগার কথাও লিখেছেন। 21 জুন তারিখে রাত 8:10 ডাকবাক্স অনুষ্ঠানটি শুনেছেন এবং সে অনুষ্ঠান সম্পর্কে আপনার অভিযোগ হচ্ছে। সাধারণ চিঠি আসরে স্থান পায়নি, কেবলমাত্র আদ্যোপান্ত ইমেল পাঠ করা হলো, রঙিন চিঠি লেখা হলে প্রাধান্য দেওয়া হয়। অন্য চিঠিতে আপনি 19 জুলাই প্রচারিত 4:05 আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে জানিয়েছেন, ধন্যবাদও জানিয়েছেন। 26 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান, সেই সাথে আমাদের কথা আমাদের গান, প্রত্যেকটি আয়োজনই আপনার কাছে খুব ভালো লেগেছে।
1: শিকদার ইসাহাক আলী, একসাথে অনেকগুলো চিঠি পাঠানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার চিঠি পড়ে ভালো লাগলো যে আপনি যেমন অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন, তেমনি জানিয়েছেন ভালো না লাগার কথাও। কেন ভালো লাগেনি তাও আপনি উল্লেখ করেছেন। মূলত 21 জুন তারিখে প্রচারিত ডাকবাক্সে আমাদের হাতে কোনো ইমেইল ছিল না, সে কারণে কোনো চিঠির উত্তর দেওয়া সম্ভব হয়নি। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আর 19 এবং 26 জুলাই তারিখে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন, আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: এবারে ইমেল থেকে পড়ছি। হাতিয়া নোয়াখালী থেকে নিশিতা জাহান তৃষা, আপনার ইমেইলে আপনি লিখেছেন, কোন বয়সে কেমন পুষ্টি দরকার এই বিষয় নিয়ে পরিবারে যেমন আলোচনা হওয়া উচিত এবং সেই সাথে পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিজ্ঞানকে একসাথে মিলিয়ে যদি নিয়মিত সচেতনতামূলক আলোচনা প্রচার করা যায় তাহলে তরুণ প্রজন্ম আরো বেশি দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
1: তৃষা, আপনি জানেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এসব অনুষ্ঠানের মধ্যে পুষ্টি বিষয়টি অনিবার্যভাবে এসে পড়ে। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ।
0: মোবারক হোসেন ফুনি ঘাটাইল টাঙ্গাইল থেকে ইমেল করেছেন, লিখেছেন, আমার কাছে স্বাস্থ্যই সুখের মূলের প্রতিদিনের আয়োজন ভালো লাগে, আমাদের কথা আমাদের গান আবার চালু করুন, সুখী সংসার রাতে প্রচার করা হয় বিধায়, কর্মস্থল থেকে এসে শোনা যায়, নাটক চালু করার জন্য অনুরোধ করছি, এসগুলি ছোট পরিবারে আরো বেশি কথিকা প্রচারের অনুরোধ থাকলো। স্বাস্থ্য বিষয়ক কমেন্টের জবাব আপনি কেমন আছেন অনুষ্ঠানে সুস্পষ্টভাবে দেয়া হয় না, বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ রইল।
1: মোবারক হোসেন ফোনি, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। একসাথে আপনি অনুষ্ঠান সম্পর্কে অনেকগুলো মতামত এবং প্রস্তাব জানিয়েছেন, আমরা সংশ্লিষ্ট প্রযোজকদের এ বিষয়ে জানিয়েছি।
0: আশিকুল ইসলাম নাইম, আপনি ইমেল করেছেন চকরিয়া কক্সবাজার থেকে, আপনি মতামত জানিয়েছেন, এই অনুষ্ঠান আমাদের মতো গ্রামের মানুষের জন্য অনেক উপকারী, বিভিন্ন বিশেষজ্ঞর কাছ থেকে বিনা খরচে সঠিক তথ্য পাই, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, পুষ্টি বিষয়ক পরামর্শ এবং পরিবার পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয় তা আমাদের কুসংস্কার ভাঙতে সাহায্য করছে। প্রস্তাব করেছেন কয়েকটি কমন রোগের পরামর্শ দেওয়া হোক, কিশোরী মেয়েদের আয়রন ফলিক অ্যাসিড নিয়ে আরো বেশি কথা বলা হোক, পরিশেষে ধন্যবাদ জানিয়েছেন মহৎ উদ্যোগের জন্য।
1: আশিকুল ইসলাম নাইম, আপনার কাছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান অনেক উপকারী বলে মনে হচ্ছে জেনে আমরা সত্যি আনন্দিত। আপনি যে বিষয়ে মতামত জানিয়েছেন তা আমরা বিবেচনায় রাখছি।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করার ইমেল আইডিটি জানিয়ে দিচ্ছি, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবার ইমেল থেকে পড়ছি। মেহেদী হাসান মামুন, আপনি ইমেল পাঠিয়েছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে। বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান মানুষের জন্মের আগে থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে গভীর প্রভাব ফেলে। এই অনুষ্ঠানগুলো সমাজের সব বয়সী মানুষের জন্য সহজ ভাষায় তথ্য, সচেতনতা ও জীবন ঘনিষ্ঠ উপদেশ তুলে ধরে। শিশুর জন্মের পর থেকে শুরু করে কৈশোরে পৌঁছে কিশোর কিশোরীদের শারীরিক মানসিক পরিবর্তন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক জীবনে কোথায় কি করতে হবে এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। বেশি সে এই সেলের অনুষ্ঠান শুনে জীবনকে সমৃদ্ধ করা প্রয়োজন।
1: মেহেদী হাসান মামুন, আপনি আপনার ইমেইলে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে বিভিন্ন বয়সের শ্রোতারা কি ধরনের তথ্য পেতে পারে, কি ধরনের উপকার পেতে পারে তা আপনি সুন্দর করে লিখে জানিয়েছেন, অনেক ধন্যবাদ মতামতের জন্য।
0: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি হাতে লেখা চিঠি থেকে। লিখেছেন ফয়সাল রহমান সুমন, জিগাতলা, ঢাকা থেকে।
1: ফয়সাল রহমান সুমন, আপনি ঢাকার জিগাতলার শ্রোতা, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি চিঠি পাঠিয়েছেন, অনেক সুন্দর চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে অভিনন্দন যে আপনার চিঠিটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। পড়ছি আপনার চিঠি থেকে।
0: 1998 সাল থেকে নীরবে আপনাদেরকে শুনে আসছি, নীরবতা ভেঙে মাঝে মাঝে লিখি, নিজের উপস্থিতি জানান দিই আপনাদের প্রতি ভালোবাসার তাগিদ থেকে। আপনাদের অনুষ্ঠান শোনার ভালো লাগা দিক, বিনোদনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সমগ্র আপনারা দেশের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছে দিচ্ছেন। সুনিপুণ উপস্থাপনা, মানুষের মধ্যে বিন্দুমাত্র বিরক্তি একঘেয়েমি সৃষ্টি না করে প্রশংসার দাবিদার হয়ে যায় এবং অনুষ্ঠান নির্মাণ নেপথ্যে কলাকুশলী যারা আছেন সবাই এই কৃতিত্বের দাবিদার। পারুলের সংসার, জীবনের রং, ধারাবাহিক নাটকগুলো স্মৃতির পাতায় আজও ভেসে বেড়ায়। বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি বেতার কর্তৃপক্ষকে আমাদেরকে এমন সুন্দর অনুষ্ঠানমালা উপহার দেবার জন্য। বাংলাদেশ বেতার দেশের শ্রোতাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করেছে, এই বন্ধন অটুট থাকুক এই শুভকামনায়।
1: ফয়সাল রহমান, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি 1998 সাল থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং মাঝে মধ্যে আমাদের কাছে লিখেও থাকেন, আশা করি নিয়মিত লিখবেন। আপনি আপনার চিঠিতে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের গুরুত্বের কথা উল্লেখ করেছেন, স্মৃতিচারণ করেছেন পুরনো ধারাবাহিক নাটকের এবং অনুষ্ঠান উপস্থাপনা ভালো লাগার কথাও জানিয়েছেন। সব মিলিয়ে আপনার চিঠিটি আমাদের কাছে ভালো লেগেছে, উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে আমাদেরকে, আশা করি নিয়মিত সাথে থাকবেন, নিয়মিত লিখবেন।
0: দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেল করেছেন দীপক চক্রবর্তী, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান শুনতে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে, বর্তমানে এসগুড়ির ছোট পরিবারে অনেকদিন থেকে ফোন ইন অনুষ্ঠান প্রচার হচ্ছে না।
1: দীপক চক্রবর্তী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন, আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। অনিবার্য কারণে এসগুড়ির ছোট পরিবার অনুষ্ঠানে বর্তমানে ফোন ইন অনুষ্ঠানটি প্রচার হচ্ছে না, আবার প্রচার হলে আপনাদেরকে তা জানিয়ে দেওয়া হবে।
0: দেওয়ানগঞ্জ জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন, আপনার ইমেইলে আপনি লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিতই সকল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শোনা খুবই জরুরি মনে করি আমি, কারণ এখানে সচেতনতার কথা জানানো হয় গর্ভবতী মায়ের খাদ্য পুষ্টি, বিশেষ সতর্কতা এবং শারীরিক এবং মানসিক যত্ন সম্পর্কে।
1: ধন্যবাদ মোহাম্মদ নাসির হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে গর্ভবতী মায়ের যত্ন গুরুত্ব সম্পর্কে জানতে পারছেন, আশা করি অন্য শ্রোতারাও তা জেনে উপকৃত হবেন।
0: মোসাম্মদ নার্গিস আক্তার কাপাসিয়া গাজীপুর থেকে ইমেল করেছেন, আপনি লিখেছেন, আপনার কাছে দুটি রেডিও সেট ছিল এবং একটি আপনি আপনার বান্ধবীর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন, পরবর্তীতে জানতে পেরেছেন যে সেই বান্ধবীর পরিবারে নিয়মিত উত্তরণ, দর্পণ এবং নাটক শোনে। আপনি কেমন আছেন অনুষ্ঠান শুনে বান্ধবীর বাবা অনেক উপকার পেয়েছেন এবং সেটা আপনাকে জানানোর পরে আপনার মনে ভাবনা এসেছে যে আপনার দেওয়া উপহারটা একটু হলেও কাজে এসেছে।
1: মোসাম্মদ নার্গিস আক্তার, আপনার ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা আমাদের জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার দেয়া রেডিও সেট দিয়ে আপনার বান্ধবীর পরিবার বেতার অনুষ্ঠান শুনছেন, একথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: সুলতানশাহী গোপালগঞ্জের তিনজন বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং ভালো লাগার কথা জানিয়ে আমাদেরকে ইমেল করেছেন, বিএম কৌশিক আহমেদ, আফিয়া খানম জুলি, ফয়সাল আহমেদ শিপন।
1: মধুমতি বেতার শ্রোতা ক্লাবের তিনজন সদস্য বিএম কৌশিক আহমেদ সুজন, আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আমাদের কাছে ভালো লাগার কথা জানিয়েছেন।
0: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা, আরো যারা ইমেল করেছিলেন এবং চিঠি লিখেছিলেন। ইমেল পাঠিয়েছিলেন মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ থেকে, সাপাহার নওগাঁ থেকে আলী আহমেদ আরিফ, আর পি রাব্বি সরকার এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে, এবং চিঠি লিখেছিলেন মনোজিৎ কুমার মণ্ডল পাংশা রাজবাড়ি থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা বলার প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
0: বন্ধুরা, আপনারা সবসময় সচেতন জীবনযাপনের মাধ্যমে সুস্থ এবং নিরাপদ থাকবেন, এই আমাদের সবসময়ের প্রত্যাশা, এবং শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান। আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল,
3: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। যানবাহন হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 5 জন নিহত। এবং দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের 6th একদিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের 8 উইকেটে জয়লাভ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম সফর করছেন। দিনব্যাপী এ সফরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি ব্যস্ত সময় পার করেন। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে টিনের তৈরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর শুরু হয় বাঁশখালীতে, যেখানে রোববার দুপুর 1:15 দিকে হেলিকপ্টারযোগে বাহারছড়া সমুদ্র পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও 15 জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক এবং 200 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর ফলে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
3: এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা।
2: পরে বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান সরকার প্রধান। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার পাশাপাশি যোগ দেন সংবর্ধনা ও মত বিনিময় সভায়। এ সময় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের কল্যাণে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।
4: আজকে আসুন আমরা কাজ করি, সেই কাজ যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই।
2: পরে পূর্ব নির্ধারিত দিনের অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে হাটহাজারিতে রওনা দেন তারেক রহমান। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হাটহাজারীর সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে নতুন ঘর নির্মাণের সহায়তা হিসেবে 1,00,000 টাকা করে অনুদানের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
3: যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনীতে সেদিন নির্বাচনে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
0: দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় দিন বদলের, সময় মানুষের ভাগ্য বদলের। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে বাংলাদেশী প্রকৌশলী ও জনবল দ্বারা পরিচালিত হচ্ছে জেনে তারেক রহমান সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1,200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে মাতারবাড়ি পৌঁছালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ স্থানীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে যান। সেখানে প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনেন। এরপর প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি স্মারক নিম গাছের চারাও রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা, উপস্থাপিত প্রকল্প এলাকা এবং গভীর সমুদ্র বন্দর ও এলএমজি টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কক্সবাজারের স্থানীয়রা।
6: আজকে সফরটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কক্সবাজারে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প দেখার জন্য উনি এসছেন এবং একই সাথে গভীর সমুদ্র বন্দর দেখার জন্য এসছে। এই জন্য কক্সবাজারবাসী খুবই উপকৃত হয়েছে, খুবই উজ্জীবিত।
7: কক্সবাজারের মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর আজকের এই সফর দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই সফরকে সাদরে গ্রহণ করছে কক্সবাজারবাসী।
8: দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে যেভাবে উজ্জীবিত হয়েছে।
5: পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এফএম সুমন, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান গ্যাস সংকটের দ্রুত সমাধান করা হবে। তিনি আজ রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2024 সালের জুলাই আন্দোলন গত 17 বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। তিনি আজ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি এবং চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশের জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি আজ বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বরিশালে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
9: মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে।
0: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদা জিয়া বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিএনপি নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555 জন। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনাকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদ করছে ইসি। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে আরও 6টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামির উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 873-এ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গতি পাচ্ছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেললাইন প্রকল্প। চীনের সরকারি ঋণে বাস্তবায়নের উদ্যোগের পাশাপাশি 2026-27 অর্থবছরের ADP প্রকল্পটি অন্তর্ভুক্ত হওয়ায় আশার আলো দেখছেন সিলেটবাসী। আধুনিক এই রেলপথ হলে বাড়বে ট্রেনের গতি, সক্ষমতা ও নিরাপত্তা সুবিধা মিলবে যাত্রী ও ব্যবসায়ীদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: পুরনো রেলপথ আর একক লাইনে রেল চলাচলে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে সিলেটগামী যাত্রীরা। এর সঙ্গে ধীর গতির কারণে বাড়ছে যাত্রার সময়। এবার সেই ভোগান্তি দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 240 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে উন্নীত করার উদ্যোগ এগোচ্ছে নতুন করে। প্রকল্পের আওতায় 177 কিলোমিটার মূল লাইন এবং 63 কিলোমিটার লুপ লাইন নির্মাণ ও উন্নয়নের কথা রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,110,44,00,000 টাকা। এর মধ্যে প্রায় 10,700 কোটি টাকা চীনের সরকারি ঋণ হিসেবে পাওয়ার কথা রয়েছে। সরকার টু সরকার বা G2G পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়িত হবে, ফলে ঢাকা চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আরও আধুনিক ও ফলপ্রসূ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
12: এটা আমরা বাস্তবরূপে এটা আসলে দেখতে চাই, আর এটা বাস্তবায়িত হলে এই সিলেটের উন্নয়ন হবে এবং যাত্রীদের অনেক ভোগান্তি কমবে।
13: তাড়াতাড়ি আমরা ঢাকায় পৌঁছতে পারবো, আর প্রবাস থেকে আইতে যাইতে সুবিধাটা ভালো হইব।
14: দ্রুত সময়ের কাজ করলে এই লাইনটা আরো উন্নয়ন হবে এবং বাংলাদেশ আরো এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা করি।
11: সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে এই প্রকল্প হতে পারে বড় পরিবর্তনের ভিত্তি, যেমনটি বলছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
15: আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই।
11: সংশ্লিষ্টরা বলছেন রেল লাইন নির্মাণের কাজ সম্পন্ন হলে শুধু সিলেটের রেল যোগাযোগই নয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাতেও আসবে নতুন গতি। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বেলগোরোদ শহরে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত ও 20 জনের বেশি আহত হয়েছেন। রাশিয়ার রিজিওনাল ক্রাইসিস সেন্টার আজ একথা জানায়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই সপ্তাহে রাশিয়া থেকে তার দেশে 61টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হুথিরা জাজানের আরামকো তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালায়। ইয়েমেনের উত্তর পশ্চিম ভূখণ্ডে সৌদি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়। টাইফুন ডলফিন পূর্ব চীনের দিকে এগিয়ে আসায় সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে 1,300-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে কর্তৃপক্ষ কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেও ভারী বৃষ্টিপাতে ইতোমধ্যেই তাইওয়ানের উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুনের প্রভাবে ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে রাতারাতি 20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পর দেশটির কর্মকর্তারা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শুক্রবার দিনের শেষ দিকে প্রবল বাতাসের কারণে বাল রেঞ্জের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে সামারল্যান্ড এলাকায় প্রবেশ করে এবং এতে আশেপাশের উপত্যকার জনপদগুলো ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর। ক্রিকেট। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 8 উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথমে ব্যাট করতে নেমে 44 ওভারে সবকটি উইকেট হারিয়ে 169 রান করে। জয়ের জন্য 170 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল 38 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামো সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কক্সবাজারের মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। এবং দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা।
0: লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশমুখী হতে না হয় এবং দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পায়। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এ আহ্বান রাখেন। তিনি চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন এবং স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পন্ন করার লক্ষ্যে সরকারে গৃহীত বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন। চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ততার প্রসঙ্গে নিজের বক্তব্যে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকবেন, এটি অযৌক্তিক নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে কোন ধরনের বিঘ্ন সৃষ্টি না করে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড্যাবের চিকিৎসকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, চিকিৎসকদের মূল দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আর সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানুষের মধ্যে রোগের কারণ প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকের কাজ শুধু ঔষধ দেওয়া নয়, বরং রোগীর শরীরের যত্ন, খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে তাকে সচেতন করে তোলাও চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে তার সরকারে গৃহীত বেশ কিছু পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পন্ন করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে। স্বাস্থ্যখাতে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরে তারেক রহমান বলেন, যত দ্রুত সম্ভব ই হেলথ চালু করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে বলেন, এর পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীর বিদ্যমান শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। সরকার আরও 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সচেতন করবেন। তবে স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বহু রোগীর চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই প্রবণতা ঠেকাতে মানবিক অ্যাপ্রোচ আর সঠিক চিকিৎসা দানের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই পর্যবেক্ষণ খুবই যৌক্তিক, কেননা চিকিৎসা বিজ্ঞানের যতই বৈপ্লবিক দিগন্তের সূচনা হোক, শুধুমাত্র উন্নত ও আধুনিক চিকিৎসা আর্তপীড়িতদের পরিপূর্ণ সুস্থ করার জন্য যথেষ্ট নয় যদি রোগী চিকিৎসককে আস্থায় নিতে না পারেন। সরকার চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে মূল্য দেয় বিধায় চিকিৎসকদের সুযোগ সুবিধা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় সরকারের এসব পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে, পাশাপাশি রোগীদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রবণতা রোধ করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
18: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কারণ নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব, কিন্তু নির্বাচনের পরে আপনারা দেখেছেন আমরা যখন আল্লাহর রহমতে সরকার গঠন করেছি, সরকার গঠন করার একদিন পরেই রোজা শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদের মাথা হয়তো পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের তো অনেক কিছু রয়ে গিয়েছিল, এখানে এখনো আছে, এবং স্বাভাবিকভাবে রোজার সময় কেউ কেউ সুযোগ কিছু নেওয়ার চেষ্টা করে, তাদের সেই সুযোগের কারণে সাধারণ মানুষ আবার কষ্ট ভোগ করে, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনে যেগুলো, তো স্বাভাবিকভাবে কয়েকদিন পরে রোজা শুরু হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে নতুন সরকার আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়েছে, যাতে সেই বিষয়টা আমরা মোটামুটি ভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবার গেল রমজানে আমরা সেটা সক্ষম হয়েছিলাম রাখতে। কিন্তু রোজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের এই যে ইরানের সাথে যে আমেরিকার যে সমস্যাটা, এটা শুরু হয়ে গেল, ফলে তেল জ্বালানি সহ বিভিন্ন বিষয়ের পুরো অর্থনীতির উপরে একটা চাপ তৈরি হলো। এই বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়ে গেছে। তারপরে আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন, আমি এসে আমার সালামটা হুজুরকে আজকে দিতে পেরেছি। সকল মুরব্বীবর্গ সহ সকল ইলাম আকরাম, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকে আমি আরেকটা কারণে শুকরিয়া আদায় করতে চাই, আপনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই। বিগত নির্বাচনের সময় আমরা একসাথে থেকে কাজ করে যেভাবে দেশকে বিপদের হাত থেকে আমরা মুক্ত করেছি, সেই জন্য এখানে আপনাদের সারা দেশময় আপনাদের যারা আছে সহকর্মীবৃন্দ আছে তারা কাজ করেছেন, ফলে আমরা দেশকে একটা বিপদ থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তবে একটা জিনিস আমি বলবো, যেই একসাথে যে কাজটা আমরা করেছি, যেটা হুজুরের নির্দেশে আপনারা সবাই করেছেন, হুজুরের দয়ায় আপনারা উনি দোয়া করেছিলেন, সেজন্য আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে। তবে সমস্যাটা আমাদের এখনো শেষ হয়ে যায়নি। বিগত ফেসিবাদের সময় আপনারা দেখেছেন যে সারা দেশে কিভাবে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে এই দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এর বাইরেও নির্বাচনের আগেই হোক নির্বাচনের পরে হোক আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, যখন বিভিন্ন জায়গায় গিয়েছি অথবা বিভিন্ন জায়গার মানুষ যখন আমার কাছে এসেছে কথা বলেছে, প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আমি নিজেও দেখে এসেছি। কাজেই শিক্ষার কথা বললেন, হাসপাতালের বিষয় বললেন, এরকম হাসপাতালের দাবি আছে, স্কুল কলেজের দাবি আছে, রাস্তাঘাটের দাবি আছে, বিভিন্ন কর্মসংস্থানের দাবি আছে। আজকে সকালবেলা আমি গেছিলাম মাতার বাড়িতে এই জন্য গিয়েছিলাম যে ওই পুরো অঞ্চলটা কর্ণফুলী ব্রিজের ওপারে একটি জায়গায় আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, চাইনিজদেরকে আমরা বড় একটা জায়গা দিয়েছি, সেখানে তাহলে মিল কারখানা করবে। কিন্তু এই মিল কারখানাগুলো চালানোর জন্য তো বিদ্যুতের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদের সময় যেটা হয়েছিল, এই গ্যাস বিদ্যুত এগুলো এমন ভাবে ব্যক্তি খাতে বা বিদেশিদেরকে দিয়ে দিয়েছে, ফলে দেশের ভিতরে নিজেদের গ্যাস আছে কিনা এটা তারা খুঁজে বের করার চেষ্টা করেনি। এমন ভাবে তারা কাজটা করেছিল যাতে আশপাশের দেশ নিজেরা এখান থেকে কূপ খনন করে গ্যাস নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো খোঁজ খবর করলে দেখা যাচ্ছে বাংলাদেশ গ্যাসটাই তারা ওই দিক থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের নিজস্ব খনি এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তো এই যে পরিকল্পনাহীনভাবে যে কাজ করা হয়েছে অথবা কাউকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কাউকে কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে, ফলে হয়েছে কি এটা সমস্যা। এই যে বেশ কিছুদিন ধরে ধরেন গ্যাসের একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটি সমস্যা আছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা কিছুটা কমে আসবে। বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। এখন এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে গিয়ে যেই বিষয়টা আরেকটা বিষয় দাঁড়িয়েছে, আমরা আগেও দেখেছি, আমরা 71 সালে দেখেছি, আমরা 86 সালে দেখেছি, আমরা 96 সালে দেখেছি, এমনকি বিগত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল আপনারা এবং আমরা একসাথে, যাদের প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি আমরা যে একসাথে কাজ করছি দেশটাকে যে একটা সঠিক রাস্তা আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। এখানে কিছু আপনারা দাবি দাওয়া উপস্থাপন করেছেন, আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব, আমাদেরকেও বুঝতে হবে আরো এই দেশে তো আরো মানুষ বাস করে, আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকব, আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই সাথে এখানে যেটা অধিকাংশ মানুষ সেটা হচ্ছে ইসলাম ধর্ম, এখানে ইসলাম ধর্ম হিসাবেই আমরা, ইসলাম হিসাবেই এটা আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে ইনশাল্লাহ। তো এখন আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে সালাম দিতে আসা এবং দোয়া নিতে আসা। দোয়াটার মূল বিষয়টা হচ্ছে এই যে আপনাদের সামনে সংক্ষেপে যে কথাগুলো বললাম যে বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে এরা যদি বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আমাদেরকে দেশে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোকে ঠিক করতে হবে, আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট স্কুল কলেজগুলো আমাদেরকে ঠিক করতে হবে, বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট আছে এগুলো ঠিক করতে হবে। দেশে যদি আমাদের বিশৃঙ্খলা না থাকে শান্তি পরিবেশ থাকে, তাহলে দেশীয় বলেন বা বিদেশি বলেন যে বিনিয়োগকারীরা আছে তারা দেশে তখন বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে আমাদের সন্তানরাই আমাদের পরিবারের সদস্যরাই সেখানে চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ফলে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। আমাদের দায়িত্ব, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন।
19: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এই সাথেই মিডিয়া ওয়েবের সমাপ্তি ঘোষণা করছি। শ্রোতাবন্ধু, আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে

0: শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট স্কুল কলেজগুলো আমাদেরকে ঠিক করতে হবে, বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট আছে এগুলো ঠিক করতে হবে। দেশে যদি আমাদের বিশৃঙ্খলা না থাকে, শান্তি পরিবেশ থাকে, তাহলে দেশীয় বলেন বা বিদেশি বলেন যে বিনিয়োগকারীরা আছে তারা দেশে তখন বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে আমাদের সন্তানরাই আমাদের পরিবারের সদস্যরাই সেখানে চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ফলে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। আমাদের দায়িত্ব, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এই সাথেই মিডিয়া ওয়েবের সমাপ্তি ঘোষণা করছি। শ্রোতাবন্ধু, আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন।

0: শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট স্কুল কলেজগুলো আমাদেরকে ঠিক করতে হবে, বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট আছে এগুলো ঠিক করতে হবে। দেশে যদি আমাদের বিশৃঙ্খলা না থাকে, শান্তি পরিবেশ থাকে, তাহলে দেশীয় বলেন বা বিদেশি বলেন যে বিনিয়োগকারীরা আছে তারা দেশে তখন বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে আমাদের সন্তানরাই আমাদের পরিবারের সদস্যরাই সেখানে চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ফলে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। আমাদের দায়িত্ব, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এই সাথেই মিডিয়া ওয়েবের সমাপ্তি ঘোষণা করছি। শ্রোতা বন্ধু, আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন।

0: মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গান লিখেছেন মোহাম্মদ মুজাক্কের।
1: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর যৌথ উদ্যোগে আগামী 10 ও 12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বিসিএফসিসি এ ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিএস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বেলা 11:30। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত সকাল 8:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি। আল্লাহ পাকের শানে হামদ ও নাত ই রাসুল শুনবেন বিকেল 4:54 এবং সন্ধে 6:45। দেশাত্মবোধক গান সকাল 8:15, রাত 8:55 এবং রাত 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। পাঁচমিশালী গানের অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 3:30 এবং সন্ধে 6:10। লোকগীতি অরুণ রায়ের কণ্ঠে বেলা 2:50। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান বেলা 2:30। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএসকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। আমরা আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি। এবার বিদায় বলতে হবে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।